যখন সময় থমকে দাঁড়ায়। আর এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই কিন্তু আমাদের নামতে হবে প্রেমের ময়দানে। আগে হ্যাঁ, প্রেমের ময়দান, এমন এক ময়দান, এমন এক ফিল্ড যেখানে কিনা আপনি গড়গড়িয়ে একদম রেলগাড়ির মতন চালিয়ে দিতে পারেন আপনার গাড়ি, আবার কখনো কখনো ল্যাংখে পড়েও যেতে পারেন। কিন্তু একটা বিষয় কিন্তু নিশ্চিত, ধরুন আপনি কাউকে ভালোবেসেছেন, তাকে মনের কথা বলতে পারছেন না, সেই সময়ে যদি জানতে পারেন যে যাকে আপনি ভালোবেসেছেন সেও আপনাকে ভালোবাসে, তখন তখন কিন্তু সময়টা পুরো থমকে যাবে। কাজেই এটাও সেরকমই একটি সময় যখন সময় থমকে দাঁড়ায়। তো রেডিও বাংলার এই .com এরকমই আরও কিছু মুহূর্তের কথা আপনার জন্য আজকে ওয়েট করবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

যখন সময় থমকে দাঁড়ায়। একটা মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। এই মুহূর্তটা আমরা প্রত্যেকেই হয়তো ফেস করেছি, কিন্তু আমার স্মৃতিতে এই মুহূর্ত এখনও টাটকা। কথা বলছি আমার স্কুল ডেজের, শেষ দিন, যখন কিনা আমরা স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে আলটিমেটলি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে অনেক কথা দিয়েছিলাম যে আবার দেখা করব, বছরে একবার করে মিটিং হবে, ইত্যাদি ইত্যাদি। সব কথা তো রাখা সম্ভব হয়নি, সম্ভব হয়ও না, কিন্তু একটা ঘটনা এখনও আমার টাটকা মনে আছে। সেটা হলো যে আমাদের স্কুলের হেড স্যার, যাকে কিনা আমরা বাঘের মতন ভয় পেতাম, সেই হেড স্যারের চোখেও শেষ দিন আমাদের জন্য জল দেখতে পেয়েছিলাম। আর সেই মুহূর্ত সেরকমই একটি মুহূর্ত ছিল যখন সময় থমকে দাঁড়িয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে এরকমই কিছু মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে দানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কিছু কিছু মুহূর্ত এরকমও থাকে যেখানে কিনা আপনি স্পেশাল খুব একটা কিছু করছেন না, কিন্তু তবুও সেই মুহূর্তগুলো আপনার স্মৃতিপটে এভাবে আঁকা থাকবে যে সেটাও সেই মুহূর্তগুলোর মধ্যেই সামিল হয়ে যাবে যখন সময় থমকে দাঁড়ায়। এরকমই একটি মুহূর্ত ওয়ান্স আপন এ টাইম আমিও তার পার্ট হয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে একবার অনেক দূরে যাচ্ছিলাম ট্রেন গাড়ি করে, তো রেলগাড়িতে যেতে যেতে ওভারনাইট জার্নি ছিল এবং সেখানে হঠাৎ করেই এমন একটি ইনসিডেন্ট হয় যে যাতে বাদবাকি রাতটা আমার ঘুম আসে না। জানলার ধারে বসেছিলাম এবং দূর থেকে আস্তে আস্তে যখন রাতের অন্ধকার কেটে সূর্যি মামা আকাশে উঁকি দিচ্ছে, সেই সময়টুকু সারা জীবন মনে থাকবে আমার কাছে। আর এই মুহূর্তটাই কিন্তু আমার কাছে এরকমই একটি মুহূর্ত যখন সময় থমকে দাঁড়ায়। তো এরকম আরও অনেক মুহূর্ত আছে অনেক মানুষের, তো সেরকমই আরও একজনের এরকম আরও একটি মুহূর্তের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

চলেছি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

0: চলবেই, দাগ দাগ দাগ দাগ চলবেই, শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, শুধু কলজেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমার এক বন্ধু আছে জানেন, চাকরি সূত্রে অনেকটা দূরে থাকে, কিন্তু বছরে একবার করে তার আমাদের শহরে আসা চাই চাই। কিন্তু যখন সে শহরে নামে তার আনন্দের পরিসীমা থাকে না। কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেই, যখন কিনা তার আবার ফেরত চলে যাওয়ার সময়টা আসে, তখন সময়টা যেন তার কাছে থমকে দাঁড়ায়। এরকম একটি মুহূর্ত যখন সময় থমকে দাঁড়ায়। তো রেডিও বাংলানেট.কম এ আজকে এরকমই কিছু মুহূর্তের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যখন কিনা সময় থমকে দাঁড়ায়। কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো এখানেই থামলাম, কিন্তু রেডিও বাংলানেট ডট কম যেরকম চলতে থাকে আপনারই জন্য, আপনারই পাশে সেভাবেই চলতে থাকবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং শুরু হয়েছে কান্দুরিয়া রাতটা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি, এবং আমার সাথে সাথে অনেক ভালো ভালো গান আছে। কথা হবে, আড্ডাও হবে, কিন্তু মাঝে মাঝে গানও শোনাবো আপনাকে, তাই আড্ডায় আপনাকে থাকতেই হবে। এবং শুনছেন radiobanglanei.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখনই মন খারাপ হয় তখনই আমরা মনে হয় যে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় যাই। আবার অনেকের বাড়িতে উঠোন থাকে, যেমন আগেকার দিনে থাকতো, ভিতর বাইরে বলা হতো বা অন্দরমহল বলা হতো, তো সেই জায়গাটায়। এখন অবশ্যই মডার্ন যখন হচ্ছে তখন তার সাথে সাথে বাড়ির ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ মডার্নাইজ করা হয়েছে, তো জায়গা কমের জন্য সেখানে থাকে না, অন্দরমহলও থাকে না এবং কারো কারো বাড়িতে উঠোনও থাকে না, কিন্তু বারান্দা থাকে। আর সেই বারান্দায় আমাদের অনেক সময় খুশির মুহূর্তও কাটে, আবার অনেক সময় মন খারাপের মুহূর্তগুলোও শেয়ার করি। আবার কখনো কখনো নিজের বারান্দাকে খুব সুন্দর করে কেউ সাজায়, আবার সেখানে বসানো হয় সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, যেমন বারান্দা বাগান বা ছাদ বাগান করা হয়। ঠিক সেই জন্যই আজকে বারান্দা নিয়ে কথা হবে রেডিও বাংলার নেটে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমরা যখন নিজেদের স্বপ্ন পূরণ করি, সেই স্বপ্নের মধ্যে হয়তো পুরোটা পরিপাটি করে পূর্ণ করতে পারি না, কিন্তু যেগুলো ইচ্ছা থাকে ছোটবেলায় সেই সব কিছু কিন্তু ছোঁয়াগুলো রাখার চেষ্টা করি। ঠিক সেই রকমই যখন আপনাদের স্বপ্নের নীর হয় বা বাসা হয় বা হচ্ছে যাই হোক স্বপ্নের বাড়ি হোক, সেইখানে কিন্তু অবশ্যই একটা ছোট্ট বারান্দা রাখার চেষ্টা করবেন। এখন অনেকাংশেই ফ্ল্যাট যেহেতু হয়, বাড়ি সবার ক্ষেত্রে হয় না, এবং সেই বাড়িতে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটাও যদি বারান্দার জন্য রাখা যায় তাহলে অবশ্যই সেখানে বারান্দা করা উচিত। তার কারণ আমার মনে হয় যে একটা কোথাও খোলা জায়গা দরকার যেখানে একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করা যেতে পারে। ওই যে বললাম, যদি আপনি সেখানে ছোট ছোট গাছ রাখেন বা নিজের মতো একটা স্টাডি টেবিল, একটুখানি বুকশেলফের জায়গা রাখতে পারেন, তাহলে সেখানে কিন্তু আপনার ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে কখনো কখনো নিজের মতো করে মি টাইম কাটাতে পারে। তো সেই জন্যে বারান্দা নিয়ে অনেক কিছু বলার আছে, মনে হয় না আজকের আড্ডায় আমি বলতে পারবো পুরোটা, তাও বলার চেষ্টা করছি যদি আপনি সঙ্গে থাকেন।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আমি শ্রী শ্রী

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: বারান্দা মানে যেমন খোলা এক মুঠো হাওয়া, বারান্দা মানে যেমন নিজের সাথে কাটানো সময়, বারান্দা মানে যখন একদম নিজের একটা জায়গা যেখানে মন খারাপ গুলো উজাড় করে দেওয়া যায়, ঠিক সেই রকমই বারান্দা মানে আমার কাছে খুবই একটা ছোট্টখাট্ট নিজেদের আড্ডা। ধরুন আপনার বাড়িতে অনেক লোক এসেছে, বা পুজোর আড্ডা, বা অনেক দিন পর বন্ধুদের একটা আড্ডা, যদি আপনার ঠিক সেই রকম একটা বারান্দা থাকে যেখানে বসে আড্ডা মারা যায়, সাথে কিছুটা স্ন্যাক্স আর চায়ের কাপ থাকে, আর একটুখানি গানের আসর হলো নিজেদের মধ্যে, বা ধরুন জাস্ট চিটচ্যাট, মানে একটু টুকিটাকি কথা, জমে যাবে, জাস্ট জমে যাবে। আমার তো এটার রায় একদম 100%। এবং আপনি কি মনে করেন, আপনার মত কি, সেটা অবশ্যই আমাকে আপনার কথাগুলো জানাতে হবে এবং তার জন্য আড্ডা শুনতে হবে।
1: টানছে যখন সোনালি রঙের বলেনো গাড়িটা, টানছে যখন বোলপুরে বাগান বাড়িটা, টানছে যখন হলিডেজে সিঙ্গাপুর ট্রিপ, টানছে যখন শ্যাম্পেনে ফালতু করে সিপ, টানছে যখন লুই ফিলিপ জর্জিও আর মানি, টানছে যখন মেডিটেশন গুরুজির বাণী, টানছে যখন ফিদা হোসেন অরিজিনাল ঘোড়া, টানছে যখন রিল্যাক্স করে একটু টেগোর পরা।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

রেডিও বাংলানিউজ ডট কমে আজকে বারান্দা নিয়ে কথা বলছি বা উঠোন নিয়ে কথা বলছি। যেহেতু উঠোন এখন দেখা যায় না, যদি আপনার গ্রামের কোনো বাড়ি থাকে বা একটু ফাঁকা জায়গা যেখানে বাড়ির সামনে অনেকটা জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। সেখানে নিজের মতো করে টেবিল চেয়ার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন। এবং আমি সেদিনকে একটা জায়গায় দেখছিলাম, ইন্টেরিয়ারের ব্যাপারে অনেক কিছু বলছিল, তো যারা বিশেষজ্ঞরা তারা বলছেন নিজের যদি ফ্ল্যাটটা একটুখানি কি বলবো চেঞ্জ করতে চান বা মডার্নাইজ করতে চান, সেখানে কিন্তু আপনার ফ্ল্যাটের পুরো ভোলটাই পাল্টে যাবে শুধুমাত্র একটা বারান্দার জন্য। সেটাকে কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে দেখে থাকেন তাহলে অবশ্যই ভাবতে হবে। তার কারণ ওই যে বললাম, বদ্ধ একটা পরিবেশ থেকে বাঁচার জন্য আমার মনে হয় একটুখানি বারান্দার জন্য জায়গা ছাড়া প্রয়োজন। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাবেন, এবং তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglane.com।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা। তো জীবনের কিছু কিছু মুহূর্তে আমাদের এটাই মনে হয় আমরা হয়তো কিছুই পাবো না, কিন্তু সেই পাবোনাকে গুরুত্ব না দিয়ে আমরা কিন্তু আমাদের লড়াই চালিয়ে যাই। আর সেই লড়াইতে আমরা কখনো জিতি কখনো হারি, কিন্তু জীবন যে পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথেই ছুটে চলি। কিছু কিছু মুহূর্ত আমাদের এমন থাকে যে মুহূর্তগুলো হয়তো মনে হয় জীবনে কেন এলো, আবার কিছু কিছু মুহূর্ত এমন আসে যেগুলো মনে হয় যে আরও বেশ কিছুক্ষণ সেই মুহূর্তটা থাকতে পারলে আরও একটু ভালো হতো। তো জীবন তো এরকমই, সময়ের বশে আমরা সবাই আছি আবার নেই, তাই সময়কে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই সময়ই কিন্তু আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তাই আমাদের আজকের এই আড্ডা কিছু না পেয়েও কিন্তু কিছু পাওয়া যায়, সেটা কীভাবে? সবসময় কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি আমাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, কোথাও না কোথাও ছাড়তে হয়, আবার কোথাও নিজেকে একটু সরিয়ে রাখতে হয়। আমাদের আড্ডা হয়তো কিছুই নাই পাবো, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে, শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। এই যে লাইনটা এই মুহূর্তে সম্পূর্ণ করলাম, এর একটাই কারণ, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এই লাইনটাই আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ট্যাগলাইন হয়ে দাঁড়ায়। তো এই ট্যাগলাইনটাকে মাথায় রেখে জীবনের শেষ পর্যন্ত আমরা কারোর জন্য অপেক্ষা করে থাকি, আর এই অপেক্ষাই আমাদের কাছে পরম পাওয়ার মতো মনে হয়। জীবনের অনেক মানুষ আছেন যারা কিন্তু কিছু পাওয়ার আশা করেন না, হয়তো ত্যাগেই তাদের শান্তি, ত্যাগেই তাদের নতুন প্রেরণা, এই ত্যাগই তাদের ভালো রাখে। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের কঠিন

সময়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না, তখন মনে হয় হয়তো এই জীবনটা না থাকলেই ভালো হয়। আবার এমনও কখনো মনে হয় যে জীবনের প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ, আর কেউ যদি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে সে বোকা বা হারিয়ে যাওয়া একটা মানুষ। না, জীবনের প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ থাকবে, আর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তোমাকে এগিয়ে চলতে হবে। জয় নিশ্চিত সেখানেই। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও কয়েকটা গানের পর আজকের স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাহি পাবো নিয়ে। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radio.com.

ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। আর এভাবেই সোম থেকে শুক্র কিন্তু আমাদের আড্ডা জারি থাকে, আর আজও চলছে সেভাবেই। আর এভাবেই আমরা কিন্তু মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমরা জীবনে হারি বা জিতি, লড়াইটা ছাড়লে চলবে না, লড়াইতে থাকতে হবে। তো আমাদের এমন কিছু কিছু মানুষ আমাদের সামনে আছেন যাদেরকে আমরা দেখে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত হই। সেই সব প্রবীণ মানুষদের আমরা এত কাছ থেকে দেখি এবং তাদের জীবনে একটা কঠিন লড়াই, যে জীবনটা তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে কাটিয়ে আজকে এই জায়গায়। আমার খুব মনে পড়ে যায় পাহাড়ে যখন আপনি ঘুরতে যাবেন, পাহাড়ি যে মানুষগুলো একদম নিচে, বহু নিচে গভীরে, সেখান থেকে তাদের খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে আসতে হয়, হয়তো তার বাসস্থান বা উপার্জনের জায়গা সেই ওপরের দোকানে। সেই মানুষটি ভোরবেলা থেকে তার যাত্রা শুরু করেন এবং সন্ধেবেলায় সেইখানে এসে পৌঁছন, আর তারপর পরের দিন থেকে সে তার কাজ শুরু করে, মানে দোকান যা কিছু দেওয়ার। তো বেশ কিছু জায়গা আছে পাহাড়ের কোলে যেখানে এক অদ্ভুত তাদের পরিশ্রম, সেখানে তারা কিন্তু জানেন না যে আমাকে এভাবেই হয়তো কাটিয়ে যেতে হবে বা আমার জীবনে আগামীতে কী আছে, কিন্তু তারা প্রতিদিন লড়াই করছে। তাদের সেই লড়াই দেখে আপনি সত্যিই এতটা অনুপ্রাণিত হবেন যে দেখুন সে তার লক্ষ্যে ঠিক এগিয়ে চলেছে, প্রতিদিন একইভাবে একই পরিশ্রম। হয়তো অনেকেই করতে পারেন না, হয়তো অনেকেই আমরা হেরে যাব বা পালিয়ে যাব, কিন্তু তারা দিনের পর দিন সেই গভীর বহু বহু নিচ থেকে খাবার সংগ্রহ করে ওপরে নিয়ে এসে সেখানে বিক্রিবাট্টা করছেন এবং সেখানে ট্যুরিস্ট যারা আছেন তাদের মাধ্যমেই ব্যাপারটা, তার জীবন ধারণের পথটা এগিয়ে চলছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা লড়াই, তার মধ্যে বিভিন্ন রকমের যে ওয়েদারের একটা ব্যাপার স্যাপার চলে, বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড এর, তার মধ্যেও কিন্তু তাদের লড়াই একটুকু কমেনি। সেখানেও কিন্তু একটা হালকা ছোট্ট ওই শব্দ আছে, হয়তো কিছুই নাই পাবো, কিন্তু সেই মুহূর্তে এমন একজন মানুষের দেখা সে পেলেন যার সঙ্গে গভীর এক মনের অনুভব অনুভূত হলো, সেটাও কিন্তু তার কাছে একটা পরম পাওয়া। হয়তো এই দিনের জন্যই আমার কোনো অপেক্ষা ছিল না, কিন্তু আমি হঠাৎ করে পেলাম, এটাও একটা পাওয়া, না চাইলে যেটা পাওয়া যায়। সঙ্গে থাকুন, আবার ফিরব আমাদের আজকের এই বিশেষ আড্ডা, হয়তো কিছুই নাই পাবো তবুও লড়াই চালিয়ে যাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

তো ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নাই পাবো নিয়ে। তো জীবনের একটা সময়ে হয়তো আপনি না চাইতেই অনেক কিছু পেলেন, তার যে একটা অদ্ভুত আনন্দ সেইটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবেন না। আবার ধরুন এমন একটা জিনিস আপনি পেয়ে গেলেন যেটার ফলে পরবর্তীকালে আপনার কিছু করতে ইচ্ছে করছে না, মানে ধরুন আপনি লটারিতে প্রচুর টাকা উপার্জন করেছেন, পেয়ে গেছেন ফাটকা, তারপর থেকে আর আপনার হয়তো অনেক কিছু লক্ষ্য ছিল, অনেক রকমভাবে নিজেকে মেলে ধরার অবকাশ ছিল, সেগুলো কোথাও যেন হারিয়ে গেল। আসলে কি, ওই আমার যে লক্ষ্য ছিল বা যে আশাটা আমার ছিল সেটা যেন পূরণ হয়ে গেল। সেদিন থেকেই কিন্তু আপনার ইচ্ছে শক্তিটা মরে যাবে। না, ইচ্ছে শক্তিকে কখনো মেরে ফেলবেন না, বরং তাকে দগ্ধে দগ্ধে পরিশ্রমের মাধ্যমে একটু একটু করে সঞ্চয় করে রাখুন, এটাই কিন্তু সঠিক পথ। একবারে সব কিছু পেয়ে গেলে দেখবেন একটা বাচ্চার কাছে যদি প্রচুর খেলনা থাকে তার সেই খেলনার প্রতি আকর্ষণটা কমে যাবে, ইচ্ছেটা হারিয়ে যাবে, খেলার বাসনাটা কমে যাবে। কিন্তু সেই বাচ্চাটার কাছে যদি মাসের পর মাস, পাশের বছরের পর বছর যদি একটা খেলনার প্রতি আকর্ষণ থাকে বা ইচ্ছে থাকে বা স্বপ্ন থাকে, দেখবেন সেটার প্রতি একটা অন্যরকম যত্ন থাকে। তাই কোনো কিছুই হঠাৎ করে পেয়ে যাওয়াটায় আনন্দ নেই, বরং বেশ কিছুদিন অপেক্ষার পর সেটাই যে তৃপ্তি সেটা এই হঠাৎ প্রাপ্তিতে হয় না। আমাদের একটা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, আবারও শুনবো কয়েকটা গানের পর আজকের এই বিশেষ একটা গান মুসাফিরে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা, হয়তো কিছুই নেই পাবো নিয়ে, শুধুমাত্র গান মুসাফিরে। এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4475039657 1। শেষ করব একটা অন্যরকম অনুগল্প দিয়ে, সনত বসুর লেখা মানুষ প্রকৃতি ও রাজ হাঁস। সিকিমের আরিতার লেক, পাহাড়ে অনেক উঁচুতে নীরব সবুজের প্রতিচ্ছবি, সামনেই দাদুল ভুটিয়ার দোতলা বাড়ি, নিচে হোমস্টে। নন্দিনীকে নিয়ে সেখানেই আজ উঠেছে নিখিল। দুপুরে খাওয়া সেরে লেকে ঘুরতে এসেছে দুজনে। সূর্য মাথার উপর ম্রিয়মান, বাতাসে হিমের ছোঁয়া, লেকের জলে দুটো রাজ হাঁস মনের শোকে জল দাপাচ্ছে আর খেলছে। দূরে নৌকায় চার সওয়ারি, লেকের কিনারে রাস্তা, রাস্তা ঘিরে পাহাড়, পাহাড়ের গাছ থেকে ভেসে আসছে দাঁড় কাকের ডাক, বিষণ্নতার সঙ্গে চাপা কান্না। দুজনে হাত ধরে বেঞ্চে বসে, নিখিলের চোখ নন্দিনীর চোখে, নন্দিনীর চোখে জল। আদরের নাতিকে নিয়ে গত সপ্তাহে চলে গেছে ছেলে অনিন্দ, বাবা বেঁচে থাকতে ছেলের নামে বাড়ি লিখে দেয়নি বলে। নন্দিনীর কান্না থামে না, নিখিলও কি অসহায়, যা দেখে হাসছে জীবন, পাহাড়ও বোধহয় হতবাক, আকাশ অবশ্য ভাবান্তরহীন, আর চোখে দেখে যাচ্ছে লেকের জল। রাজহাঁস দম্পতি এইমাত্র জল ছেড়ে রাস্তা পরিক্রমায় যাচ্ছে। শুনলাম হয়তো কিছুই নাই পাবো একটি সুন্দর অনুগল্প, মানুষ প্রকৃতি ও রাজহাঁস, লিখেছেন সনত বসু। আজ এ পর্যন্তই, টাটা।

আমাদের জীবনে এমন কোনো বন্ধু আছে যাদের সঙ্গে আমরা অনেকটা ভালো সময় এবং অনেকটা খারাপ সময় অতিবাহিত করি। কোনো ডিসিশন নেওয়ার হলে আমরা বলি তুই বল, না হলে আমি বলছি, সে বলে না তুই বল। মানে ডিসিশন নেওয়ার সময় হোক কিংবা কোনো ভালো আলোচনা করার জন্য হোক, আপনার থেকে সে অ্যাডভাইস নেয় কিংবা আপনি তার থেকে অ্যাডভাইস নেন। সে যদি অ্যাডভাইস না দেন তখন নিজের অ্যাডভাইসগুলি তাকে শোনাতে ইচ্ছে করে বা তার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে। আমি জানি এরকম ফ্রেন্ড বা এরকম কোনো মানুষ আপনার জীবনেও ডেফিনেটলি আছে। থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান তার কিছু স্পেশাল গল্প +447503965712। ফিরছি পরপর তিনটে গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমাদের সকলের এমন কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে আমাদের খুনসুটিটাও অনেকটা বেশি পরিমাণে হয়, যাদের সঙ্গে আমরা প্রাণ খুলে ঝগড়া করতে পারি, মন খুলে হাসতে পারি এবং কাঁদতেও পারি। সেই সমস্ত মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আমি বলবো তাদেরকে আগলে রাখুন। পরের কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যার সঙ্গে আপনি অনেকটা সময় কাটান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। যে সমস্ত মানুষেরা আমাদেরকে আমাদের ভালো সময় এবং খারাপ সময় দুটো সময় প্রোটেক্ট করে এবং আমাদের জন্য তারা সময় বের করে, সেই সমস্ত মানুষগুলো না আলাদাই ভালোবাসার মানুষ হিসেবে আমাদের জীবনে থেকে যায়। অনেক সময় এরকম হয় সেই সমস্ত স্পেশাল মানুষগুলো কোনো একটাভাবে হারিয়ে যায় বা তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাই আমরা। নয় সে অন্য শহরে রয়েছে, নয় সে অন্য দেশে রয়েছে। আমি জানি এরকম অনেক মানুষ আছে যারা আপনার থেকে অনেকটা দিন দূরে ডিসকানেক্টেড হয়ে গেছে, কিন্তু একটা সময় ভীষণ কাছের ছিল। এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যাকে আপনি মেসেজ দিতে চাইছেন, তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন +447503965712। আপনার মনের গোপন কথা বা স্পেশাল কথা পৌঁছে দেবো তার কাছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন না সত্যি মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা মনে করে, কারণ সেই সময়ের মেমোরিজটা আমাদের কাছে এত স্ট্রং এখনও। হয়তো সেই মেমোরিজটা আমরা রিকল করতে পারি কিন্তু সময়টা আর কাটাতে পারি না। এরকম মানুষ ডেফিনেটলি আমার জীবনে এবং আপনার জীবনেও আছে, তাদেরকে আপনি মিস করছেন আমি জানি। তাদের জন্য কোনো বিশেষ মেসেজ যদি দেওয়ার থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447503965712। কে বলতে পারে এই বিশেষ মেসেজটা তার কাছে পৌঁছে যাচ্ছে? আসলে জানেন তো, যে কোনো কিছুই মনের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষটার উদ্দেশ্যে ইউনিভার্সে কিছু একটা মেসেজ পাঠান, কোনো না কোনোভাবে তার সঙ্গে কানেক্টেড হবে বা তার কাছে গিয়ে পৌঁছবে। এটা আমার বিশ্বাস, এটা ইউনিভার্সের প্রতি আস্থা রেখে আমি বলছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এই যে আপনার সঙ্গে আমার যে বন্ডিংটা, যে ভালোবাসাটা, কারণ প্রত্যেকটা দিন আপনি আমাকে মন দিয়ে শোনেন আর আমি আপনার সঙ্গে প্রাণ খুলে কথা বলি, এই বন্ডিংটা কিন্তু চিরস্থায়ী হয়ে গিয়েছে। তুই না মুই, আপনি না আমি, মানে এই বন্ডিংটা যেন আজীবন অটুট থাকে, সেটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটা থাকবেও। তাহলে দেরি কেন, চটপট আমাকে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। আজকের মতো এখানেই টাটা, কাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা নিট .com, মন যখন নিরুদ্দেশ।

গল্প বা সিনেমার ক্ষেত্রে এক একজনের পছন্দ এক এক রকম। কেউ বা পছন্দ করেন রোম্যান্টিক গল্প, কেউ আবার পছন্দ করেন কমেডি, আবার কারো পছন্দ থ্রিলার। তবে এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দর্শকই কিন্তু থ্রিলার দেখতে ভীষণ পছন্দ করছেন। আর সেই কথা মাথায় রেখেই পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন ছবি মুখোশে মানুষে খেলা। এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলবো পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা কথা বলবো এই নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এটি একটি কর্পোরেট থ্রিলার, আর এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবি নিয়ে আমরা আরও কথা জানব, তবে এখন শুনবো গান। চলুন শুনে নেওয়া যাক পরপর তিনটে গান, তারপর ফিরে আসছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পথে দিয়ে।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পরিচালক আরফিয়াস মুখোটি নিয়ে আসছেন তার নতুন কর্পোরেট থ্রিলার মুখোশের মানুষে খেলা, আর সেই ছবি নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এই মুখোশের মানুষে খেলা ছবিটি নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। এই ছবির কাহিনী জয় সান্যালকে ঘিরে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়দীপ চক্রবর্তীকে। তিনি একটি হত্যার ষড়যন্ত্র চালনা করেন, কিন্তু সেই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার নিজের জীবনের অন্ধকার রহস্যের মুখোমুখি দাঁড়াতে হয় তাকে। এই ছবিতে প্রিয়াঙ্কা সরকার একজন কর্পোরেট অ্যাসোসিয়েট নন্দিনীর চরিত্রে অভিনয় করবেন, আর সুব্রত দত্তকে দেখা যাবে তদন্তকারী গোয়েন্দা মানিক সেনের ভূমিকায়। এই ছবির কাহিনী নিয়ে আমরা আরো কথা জানব, তবে এখন শুনবো।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বই কেন? আমলো, সত্যি তোর চোখ গেছে, তুই কানা, বুঝলি, তুই কানা, যা যা বে হয়।

আবার বউ কথা কও, গা জ্বলে যায়। কিছুতে শুইব না শাশুড়ির গঞ্জনা, তাই বলি আমি তাই বলি পাখি তুই জানা জানা জানা, যা যা যা যা যা যা যা বিহায়।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মানুষে খেলা, এই কর্পোরেট থ্রিলার নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ এই যে মুখোশে মানুষে খেলা ছবিটি নিয়ে কথা বলছি, এই ছবির কাহিনী লিখেছেন জয়দীপ চক্রবর্তী, আর এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি। এর আগে তার পরিচালনায় আমরা এই শহরে, বলি এবং আকাশী পুলোভার ছবিগুলো দেখেছি, আর এবার তিনি নিয়ে আসছেন এই কর্পোরেট থ্রিলার মুখোশে মানুষে খেলা ছবিটি। কলকাতা জুড়ে এই ছবির শুটিং হয়েছে, আর এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ দে, আর এই ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন কৌশিক ঘোষ, আর ছবির একটি গান গেয়েছেন অভিজিৎ বর্মন ওরফে পটা। আগামী আগস্টে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাবে এই ছবি মুখোশে মানুষে খেলা। এই ছবি নিয়ে আমরা আরো কথা জানবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।
1: একটি কথা শুধু।

দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি নতুন ছবি মুখোশে মানুষে খেলা নিয়ে। এই ছবির পরিচালনায় রয়েছেন আরফিয়াস মুখোটি, আর এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত এবং জয়দীপ চক্রবর্তী। আগামী আগস্ট মাসে এই ছবিটি মুক্তি পেতে চলেছে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিতে। এই ছবির জন্য অবশ্যই রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের মতো আমাদের আড্ডা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul.

ব্রেকটা দেবেন প্লিজ। না মানে এই কথাটা কিন্তু মাঝে মধ্যেই মনে হয়, যখন গাড়িতে উঠি, যখন গাড়ি প্রচণ্ড জোরে চলে, তখন ড্রাইভার সাহেবকে তো বলতে ইচ্ছে হয়ই। এছাড়াও লাইফেও কিন্তু এরকম কিছু কিছু ঘটনা আছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে যে বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে সেটা হলো এই স্বগতোক্তি, ব্রেকটা একটু দেবেন প্লিজ। মানে বেশ কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছে। তো আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব আপনার সঙ্গে সেরকমই কিছু ঘটনার কথা শেয়ার করব, যার পরে আমার বলতে ইচ্ছে করেছে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো সেই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

বেশ কিছুদিন আগের ঘটনা, আমাদের পাড়ায় এক পরিবার এলেন এবং পরিবার আসার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার শুরু হলো, সেটা হলো পাড়ায় চিল, কাক ইত্যাদি পাখিরা আসা বন্ধ করে দিল। তার কারণ তার পরিবারের তিন মেয়ে, তিন কন্যে। কী করেছিলেন তারা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যার পরে আমার বলতে ইচ্ছে করেছে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ায় এক নতুন পরিবার আসে এবং তাদের তিন কন্যে, তারা শুরু করে গান করা, মানে গান রেয়াজ করা রীতিমতন। কিন্তু প্রবলেমটা হলো তাদের কারো গলাতেই কোনো সুরের রেশ মাত্র ছিল না, বুঝলেন। আর এই বেসুরো হেড়ে গলায় গান শুনে শুনে শুনে একটা সময় বাদবাকি পাড়ার যত অধিবাসী আছে প্রত্যেকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রত্যেকে তার বাড়িতে গিয়ে একটা কথাই বলে যে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে এরকমই আরও অনেক ঘটনা ওয়েট করছে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এরপরের ঘটনা আমার কলেজ ডেজের। সেই সময় আমার এক বন্ধু ছিল অত্যন্ত কাছের, আহা ছিল বলছি কেন, বালাই শার্ট এখনও আছে, কিন্তু সে ছিল হয়ে যেতে পারতো। আচ্ছা বলি ব্যাপারটা, তো আমার সেই বন্ধু একটা কাজ করা শুরু করেছিল সেই সময়, সে হয়েছিল লাভ গুরু, বুঝতেই তো পারছেন, মানে যে কোনো সমস্যা ওই অ্যাফেয়ার ঘটিত আর কি, মানে ওই প্রেম সম্পর্কিত যে কোনো ঘটনার সমাধান নাকি সে তৈরি করে দিতে পারত। তো একটি মেয়েকে কি ভুজুং ভাজুং দিয়েছিল জানি না, প্রবলেমটা যেটা হয়েছিল যে তার বয়ফ্রেন্ড আমার সেই বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল, এবং আমরা দেখলাম তার বয়ফ্রেন্ড মোটামুটি ওই 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা হবে, বুঝলেন, আর সেরকমই চেহারা, একদম বেধড়ক, বুঝতে পারছেন তো। আর আমরা কি করলাম জানেন, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কে যাবে সামনে, মাথা খারাপ, কিন্তু ওর যে ব্যাপারটা, এই যে বেধড়কটা খেলো আমার বন্ধু, তারপরে সে বুঝে গেল ব্যাপারটা যে এখন সময় ওকে বলছে ব্রেকটা একটু দেবেন প্লিজ, আর সেইখানেই সে ব্রেকটা চিপে দিয়েছিল, আর কোনোদিন লাভগুরু হওয়ার রিস্ক নেয়নি, ভাগ্যিস। তো রেডিও বাংলানেট.কমে এই ব্রেকটা একটু দেবেন প্লিজ টাইপের ঘটনাই আপনার জন্য আজকে ওয়েট করছে, ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম। ডট কম

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে

0: বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.

আপনার বাড়িতে পোষ্য আছে তাহলে কিন্তু বকবেন না, কারণ বকলে সে কিন্তু একটু অন্যরকমভাবে বদলাটা নিয়ে নিতেই পারে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধুর বাড়িতে পোষ্য একটি ল্যাব সারমেয়, তো তাকে আমার বন্ধু কোনো কারণে একটু বকাঝকা করেছিল। ব্যাপারটা যেটা হয়েছিল, সেই রাতেই তার বাড়িতে চোরেরা হামলা করে এবং সেই ল্যাবের সামনে দিয়ে গ্রিল কেটে অনেক কিছু চুরি করে নিয়ে যাওয়ার পরেও ল্যাব টু শব্দটি করেনি। তার কারণ, তার অভিমান হয়েছিল। কাজেই বলছিলাম যে পোষ্যকে বকাঝকা করবেন না, এখানে কিন্তু একটু ব্রেক দিয়ে দিতে হবেই, না হলে যে কী কেলেঙ্কারি হতে পারে সেটা আমি সচক্ষে দেখেছি, বুঝলেন তো। রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ব্রেকটা একটু দেবেন প্লিজ। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি কথা শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

radiobangane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাড্ডা। আর প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়া রাড্ডা শুরু হয়েছে। তার সাথে সাথে অবশ্যই আজকে একটা শিল্পকলা নিয়ে কথা বলবো এবং ভালো ভালো গানও থাকছে। তো বেশি কথা না বলে আজকে কি নিয়ে কথা হবে সেই দিকে এগিয়ে যাওয়া যাক। একটা ছোটোখাটো ব্রেক নিয়ে ফিরছি। এটা শুনছেন radiobangane.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখন কোনো মেলায় যেতাম, বিশেষ করে হস্তশিল্প মেলায়, তখন না খুব মন টানত বা চোখ টানত ওই পটচিত্রের দিকে। তখন কিন্তু আমরা জানতাম না, মানে বিশেষ করে আমি বলছি, আমাদের গ্রুপটা তখন অনেকটাই ছোট ছিলাম, এবং সেই সময় পটচিত্রের যে কতটা মুগ্ধ করার ব্যাপার আছে বা এর পিছনে কতটা কঠিনতর দিন শিল্পীরা বয়ে চলেছে এবং কতটা সুন্দর শিল্পকলা রয়েছে, এই সব কিছুর মাহাত্ম্য আমরা বুঝতাম না। কিন্তু যখন বুঝলাম যে বাংলার একটা খুবই সুন্দর শিল্পকলার মধ্যে একটি শিল্প হচ্ছে পটচিত্র, যেখানে তুলি কিছু না কিছু মিউজিক শোনায় আপনাকে, ঠিক সেই সময় থেকে মনে হলো যে না, পটচিত্রের ব্যাপারে একটু বেশি করে জানা দরকার, যেহেতু আমাদের নিজেদের জিনিস, নিজেদের শিল্পীরা একটা নিজেদের হাতে শিল্পকলা ফুটিয়ে তুলছে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পটচিত্র মানে আমরা সবাই জানি যে পটের উপর চিত্রকলা ফুটিয়ে তোলা হতো, সেটাই কিন্তু পটচিত্র। এবং সেটা অনেকটা এখন যদি বলি যেভাবে আধুনিক পটচিত্র আমরা দেখি, যে একটা কাগজ বা হচ্ছে খুবই একটা মোটা কাগজের মতো একটা মেটেরিয়াল, ঠিক কাগজ নয়, এবং সেখানে পটচিত্রের যে শিল্পীরা তারা কিন্তু বিভিন্ন কালারফুল রং দিয়ে নিজেদের তুলির টানে একটা গল্প বলার চেষ্টা করে। এই যে পটচিত্র, এই পটচিত্রের মাধ্যমে কিন্তু আগেকার দিনের মানুষরা তাদের নিজেদের শিল্পের কথা, সংস্কৃতির কথা এবং নিজেদের ধর্মের যেসব গল্প কাহিনী আছে বা পুঁথি কাহিনী আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেন। ঠিক যেমন মনসা মঙ্গল, আবার ধরুন হিন্দু পুরাণের কিছু অংশ, বা ধরুন ইসলামের অনেক কিছু কাহিনী আছে, সেটাও কিন্তু পটচিত্রের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে। শুধুমাত্র বাংলার মানুষ কেন, বরং এটা বলা ভালো যে বাংলার শিল্পীদের হাত ধরে সারা বিশ্বের মানুষ কিন্তু পটচিত্র বা পটশিল্প সেটা কিন্তু জানতে পেরেছে।

যখন একটা জিনিস নতুন সমাজে আসে, তখন কিন্তু আমরা কোথাও কি যে জিনিসটা রমরমা ছিল বাজারে, সেটা কোথাও অনেকাংশে কমে যায়। এটা হামেশাই ঘটে। যেমন কম্পিউটার এসেছে বলেই হয়তো রেডিও বা টিভির সেই যে মাপটা, সেটা অনেকাংশে কমে গেছে। বা যদি বলি যে ফোন এসেছে বলে রেডিও টিভি এগুলো সব কমে গেছে, সেটা অংশ একটু ভালো হবে। এবং তার সাথে সাথে কম্পিউটার আসার পর থেকে অনেক কিছুই আমরা মানে এতটাই অ্যাভেল হয়ে গেছে, ইজি সব কিছু, তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে। ঠিক সেই রকমই যখন চলচ্চিত্র সিনেমা রমরমা হতে শুরু করলো, তখন কিন্তু এই পটচিত্রের যে শিল্পীরা, পটশিল্পীরা, তারা কিন্তু তাদের সম্মান বা তাদের যে শিল্পকলার যে একটা মাধুর্য বা দাম, সেটা কিন্তু খোয়াতে বসেছিল। এবং অনেক সময় কিন্তু অনেক মানুষরা পট যে শিল্প বা পটচিত্র, সেটাকে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেছে। এবং শিল্পের যতটা মাহাত্ম্য হওয়া প্রয়োজন, যতটা দাম হওয়া প্রয়োজন, তার হয়তো সিকি ভাগটুকুনি পেয়েছে। এবং অনেক দারিদ্র্যের মধ্যেই কিন্তু তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

রেডিও বাংলা নেটে আজকে পটচিত্র বা পটশিল্প, যেটা পটশিল্প সেই কথা তুলে ধরার একটাই কারণ যে আমাদের বাংলায় কিন্তু এত শিল্প, সত্যি শিল্পের কিন্তু অভাব নেই এবং শিল্পীরও অভাব নেই, কিন্তু কোথাও গিয়ে সেই পুরনো শিল্পগুলো, কালজয়ী যে শিল্পগুলো, সেগুলো কিন্তু চিরতরে হারিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই যে পটশিল্পের বেশ কিছু অংশ শাড়িতে ব্যবহার করা হচ্ছে এখন, অন্যান্যভাবেও কিন্তু শুধুমাত্র পটের ওপরই যে আঁকা হচ্ছে তা কিন্তু না, অনেক সময় কফি মাগ বা যে কোনো একটা টি শার্ট বা কাঠের কোনো একটা জিনিস বা ফ্রেম করার মতো কিছু জিনিস সেখানে কিন্তু আঁকা হচ্ছে। এবং হস্তশিল্প মেলাগুলোয় গেলে আপনি দেখতে পারবেন তারা কতটা অল্প সময়ে কতটা নিখুঁত আপনার সামনে একটা ড্রয়িং করে দেবে এবং পটশিল্পের যে ব্যাপারটা সেটা আপনার সামনে ফুটিয়ে তুলবে। রেডিও বাংলা নেট ডট কমে আমার এইটুকুনি বলার কথা। যদি কখনো মনে হয় যে শিল্পের জন্য কিছু দেওয়া উচিত, তাদের প্রাপ্য সম্মানটা শিল্পীদের ফিরিয়ে দেওয়া উচিত, তাদের থেকে কিছু নেবেন, এবং যতটা আমাদের মনে হয় যে আমাদের শিল্পটাকে আগলে রাখা সম্ভব, বাঁচিয়ে রাখা সম্ভব, সেটা আমরা নিজেদের মতো করে চেষ্টা করব। ভালো থাকবেন এবং অবশ্যই কী কী ভালো লাগছে, কী কী খারাপ লাগছে সেই ফিডব্যাকটাও আমাদের ভীষণভাবে জরুরি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ প্লিজ প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দেবেন, কিন্তু ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিক। আর ঠিক এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে ঠিক এখন থেকে, সোম থেকে শুক্র। এভাবেই গান মুসাফিরের আড্ডায় সঙ্গে থাকি আপনাদের সঙ্গেও আমি শৌভিক। আর এভাবেই আমরা একটা একটা নতুন দিন সুন্দর করে সাজিয়ে রাখি। তো আজকেও তার অন্যথা হবে না, এমন একটা জিনিস নিয়ে আজকের এই আড্ডাটা দেব, সেই জিনিসটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের একটা প্রেম পর্ব, কিংবা বলতে পারেন একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর সেই সম্পর্কে একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি, এটা না থাকলে কি ব্যাপারটা জমে ওঠে? কখনোই নয়। এই সবগুলো মিলেই কিন্তু একটা জীবন, আর এই জীবনটাই হচ্ছে আমাদের ভালো থাকার জীবন। আর সেই ভালো থাকার জীবনের মধ্যে একটা ঠোঙা, আর সেই ঠোঙার মধ্যে হালকা করে মুড়ি, আর তার সঙ্গে মাখা অনেক কিছু। আর এই ম্যাজিকটাই কিন্তু তৈরি করে দেয় ঝালমুড়ির ম্যাজিক। আজকের আড্ডা ঝালমুড়ি নিয়ে, তো কোথাও যাবেন না, এই এক ঘন্টার আড্ডা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। তাই আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের এই আড্ডা জমে উঠবে ঝালমুড়ি নিয়ে। সঙ্গে থাকুন, আনন্দ করতে থাকুন শৌভিকের সঙ্গে। গান মুসাফির।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম ঝালমুড়ির আড্ডা নিয়ে। ইনফ্যাক্ট এটাও বলা যেতে পারে হয়তো এই মুহূর্তে আমাদের হাতের মধ্যে ঝালমুড়ি ধরা আছে। ধরে নিন সময়টা হতে পারে বেশ বেলাবেলি একটা সময়, 10:30-11, কিংবা ধরে নিন আপনি এই যে 10:30-11 যে ব্যাপারটা বললাম, হয়তো কোনো ট্রেনে করে যাত্রা করছেন দূর দূরান্তে, আর সেইখানে এই ট্রেনের মধ্যে হকার উঠে পড়েছে, আর তার হাতেই কিন্তু সেই ঝালমুড়িটা আপনাকে খেতে দিচ্ছে। তো বুঝতেই পারছেন এইভাবে যে জার্নিটা চলতে থাকবে, আর এই হাতগুলো লাফিয়ে লাফিয়ে তার মধ্যে মুঠো করা মুড়িগুলো যখন আপনার মুখের মধ্যে ঢুকে পড়বে, তখনই কিন্তু একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার সঙ্গে এই ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি খেতে খেতে আপনি চারদিকটা যেমন পর্যবেক্ষণ করছেন একদিকে, আবার অন্যদিকে আপনার পাশে বসা সেই প্রিয়জনও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মধুর গল্পেও মজেও থাকতে পারে। এভাবেও কিন্তু সকালটা হতে পারে, কিংবা যদি থাকে বিকেল, হ্যাঁ সেটাও কিন্তু আরও মিষ্টি মধুর ব্যাপার, কারণ বিকেল মানেই কোনো গঙ্গার পাড় কিংবা পথ চলতি কোনো রাস্তা, যেখানে সঙ্গে সেই দুটো ঠোঙা দুজনের আর বাক্যালাপ চলছে চলছে পথ চলছে, আর এভাবেই জমে উঠছে ঝালমুড়ির আড্ডা। আর এই ঝালমুড়ি চলতে চলতে কখন যে ঠোঙাটা শেষ হয়ে গিয়ে হারিয়ে গেছে আপনার মনে নেই, কখন যে আপনি সেই কথা বলতে বলতে তার রেশে ডুবে গেছেন, এবং ঝালমুড়ির ঠোঙাটা কখন যে মুঠো করে টুক করে কোন ডাস্টবিনে পড়ে গেছে আপনার আর খেয়াল নেই। শুধু পাশের জনের হাতে তখনও সেই ঝালমুড়ি হয়তো খাওয়া চলছে, হঠাৎ করে বলতেই পারে, তো ঝালমুড়ি খাওয়া হয়েও গেল, আমি তো এখন খাচ্ছি, সে তখন বলতেই পারে, তাই তো আমি বুঝতেই পারিনি কম খেলাম বলতো, ফিরলাম কোথায়, তাই তো যাই না। এইভাবে যে একটা ব্যাপার তৈরি হয়, এইভাবে যে একটা আড্ডা চলতে থাকে, সেটা কিন্তু একটা অন্য আড্ডা। কিছু ঝাল কিছু মিষ্টি, ঝালমুড়ির মিষ্টি মধুর আড্ডা জারি থাকবে এভাবেই। সকলের মনেই থাকুক এই রোম্যান্টিক কাপল আরও তৈরি হোক, আরও ঝালমুড়ি ওলারা নিজেদের জায়গা দখল করুক প্রেমিকাদের বা প্রেমিকদের হাতে হাতে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে ঝালমুড়ি। শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফিরে, এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio BanglaNet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, RadioBanglaNet.com.
7: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ঝালমুড়ি নিয়ে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, এবং এই ঝালমুড়ি কখনো কখনো কোনো অনুষ্ঠানের মাঝেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। হয়তো অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডায় বসেছেন এবং বাড়ি থেকে একটা বড় সাইজের গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলায় বেশ খানিকটা মুড়ি, বেশ খানিকটা চানাচুর, বেশ খানিকটা হালকা একটু মরিচ, একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেল বেশ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি একটা বড় এর মধ্যে যখন দেওয়া হয়েছে, এবং সেই ঝালমুড়ির মধ্যে কিন্তু অজস্র হাত ক্রমশ প্রবেশ করছে, আর তারপর যখন উঠে আসছে সেই হাতটা ভর্তি করে ঝালমুড়ি। এভাবেই জমে উঠছে আড্ডা, এভাবেই জমে উঠছে হাসির উল্লোড়, আর এভাবেই এগিয়ে চলছে তত্তরীয় দিন। আর কখন যে সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেল কারোর খেয়াল নেই, শুধু এক গামলা ঝালমুড়ি কীভাবে সাবাড় হয়ে গেল সেদিকেও কারোর খেয়াল নেই। তো কখনো কখনো এরকম আড্ডা জমে ওঠে, কখনো কখনো নাটকের যে রিহার্সাল রুম সেখানে কিন্তু এভাবেই এই ঝালমুড়ি প্রভাব বিস্তার করে, আর এর মায়াময় মুগ্ধতায় কিন্তু সকলে ডুবেও থাকে। একদিকে রিহার্সাল, আর রিহার্সাল শেষে সবাই কবজি ডুবিয়ে ঝালমুড়ির মজা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনে এভাবেই কিন্তু জুড়ে থাকে ঝালমুড়ির মতো এই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই সামান্যর মধ্যে অসামান্য যে একটা গুণ আছে, যে গুণটায় অনেকগুলো সম্পর্ক বেঁধে রাখে। থাকুক এই পরম পরশে যত্নে, ভরে থাকুক ঝালমুড়ি আমাদের হৃদয়ে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি নিয়ে। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম ঝালমুড়ির গল্প নিয়ে রেডিও বাংলানেট ডট কম এর সঙ্গে আছি আমি সৌভিকের সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে, তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। 4475039657121 আজকের এই ঝালমুড়ির আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি ঝালমুড়ির কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, আপনাদের সকলের জন্য কিন্তু আমি সেটা শেয়ার করব এই রেডিও বাংলানেট ডট কম এর গান মুসাফিরের শোয়ে। তাই দেরি না করে চটপট কিন্তু এরকম নতুন কিছু ভাবনা যদি থাকে ঝালমুড়ি নিয়ে আমাকে পাঠাতে এক সেকেন্ডও দেরি করবেন না, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। কিংবা কেউ ভাবছেন যে হোয়াটসঅ্যাপ না করে যদি মেল করতে পারি, হ্যাঁ করুন, gm@radiobanglanet.com পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি আমাকে, ব্যাস তারপর সেই গল্প পড়ে দেবো আমি এই আসরে। চলুন এবার ঝালমুড়ি নিয়ে একটা গল্প শোনাই। 80 বছরের বৃদ্ধ এবং 78 বছরের বৃদ্ধা, তারা দুজনে একসঙ্গে ঠিক করেছেন যে কিছুটা সময় একটু বাইরে কাটাবেন। ট্যাক্সি ধরে চলে গেছেন কোনো এক গঙ্গার পাড়ে, আর সেখানে বসে তারা প্রকৃতিকে এনজয় করছেন। কিছুক্ষণ পরে এক ঝালমুড়ি এসেছেন, ঝালমুড়িওয়ালা আর কি। সে তার ঝালমুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার সময় দেখলেন সেই ঝালমুড়ির ওলাকে ডাকছেন সেই দম্পতি। তো ঝালমুড়িওয়ালা তো ওয়াক, কারণ এই বয়সে কী করে উনি, ওনার তো যা দেখে মনে হচ্ছে উনি হাসছিলেন বা করছিলেন, একটা তো দাঁত দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে উনি সেই ব্যাপারটাকে এনজয় করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না সেই ঝালমুড়িওয়ালা। তো অগত্যা সামনে গিয়ে ঝালমুড়িও ভাবলো যাক একটা সুবিধে আছে, ঝালমুড়ি তো বেচা নিয়ে ব্যাপারটা বেচে দিই, আমার খেলো কি খেলো না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার ব্যাঙ্কের পয়সাটা চলে আসবে এটাই বড় ব্যাপার, দুটো ঠোঙা তো বিক্রি হয়ে যাবে, যাই হোক যাই। এই বলে ভদ্রলোক, মানে যিনি আর কি বিক্রি করছিলেন, তিনি খুব খুশি, টাকা টাকা নিয়ে খুব এনজয় করছেন, এবং ফাঁকতালে সকলকে দিতে দিতে একবার চোখ পড়ল, দেখছেন ঠোঙাটা অর্ধেক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না, কী করে সে সম্ভব হলো, ও ভাবছিল হয়তো কোনোভাবে সেটা সম্ভব নয়। কিন্তু আনন্দের ব্যাপার, সবথেকে আনন্দের ব্যাপার যেটা, সামনে গিয়ে যখন এই ব্যাপারটা এ করছেন, তখন ওই বয়স্ক বৃদ্ধ আবার তাকে ডাকলেন, এই যে ভাই এসো এসো এদিকে এসো না, তুমি কি ভাবছিলে আমরা এই বুড়ো বুড়ি এই ঝালমুড়ি খেতে পারবো না? হ্যাঁ এই দেখো কেমন দেখছ, এইভাবে হাসছেন। আর তখন পাশ থেকে সেই বয়স্ক বৃদ্ধা, তিনিও প্রায় ঠোঙাটা সমাপ্ত করেছেন, এবং সমাপ্ত করার পর দাঁতের পাটিটা টুক করে খুলে ব্যাগের মধ্যে রাখলেন, আর তারপর ভাঁজ করা ঠোঙাটা দিলেন তার হাজব্যান্ডের হাতে। আর সেই মানুষটা তখন সেই ঠোঙাটাকে বেশ মুড়ে মাড়ে একদম ছোট্ট তলা পাকিয়ে সেই ঝালমুড়িওয়ালার হাতে দিলেন, আর বললেন নাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এবার কি কখনো ভাই বয়স হয়েছে বলে কাউকে ছোট করো না, ফলস দাঁত ফলসেই তুমি কুপোকার হয়ে গেলে তো ভাই। হ্যাঁ সত্যি সেই মুহূর্তে সেই ঝালমুড়িওয়ালার, কারণ ঝালমুড়িওয়ালার এতটাই বুদ্ধিমান ছিল, একটা জিনিস বলা হয়নি আমার, বেশ কিছু বাদামও দিয়েছিল, এবং তাতে সেই ফলস দাঁত সুন্দর করে কাটিয়ে দিলেন। এবং সেই মুহূর্তটায় হাতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ঝালমুড়িওয়ালা আর ভদ্রলোক আর ভদ্রমহিলা, দুজন এক মিষ্টি মধুর হাসি ছুঁড়ে দিলেন সেই সুন্দর সামনের গঙ্গাটির দিকে, আর তারপর এক ঝলক তার দিকে তাকিয়ে বললে দেখলে হবে খরচা আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েক গানের পর আজকের এই স্পেশাল একটা ঝালমুড়ি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি দিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন, ঝালমুড়িকে যত্ন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঝালমুড়ি হয়তো আপনাদের খুব খিদে পেয়েছে অনেক সময়, অনেক সময় অনেকেই করেন যে পুরো ব্যাপারটা খেতে পারেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ, তাই যতটুকু নেবেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ।

কিছুই মিলছে না, কিন্তু ঝালমুড়ির দেখা ঠিক পাবেন অলি গলি, ট্রেনে বাসে যেখানে খুশি। ঝালমুড়ি ঝালমুড়ি বলেন, এটা কিন্তু পাবেন। তাই এভাবেই সকলকে নিয়ে একসঙ্গে ঝালমুড়ির উৎসবও মাঝে মাঝে করবেন। আড্ডা বাঁচুক একসাথে, আড্ডা কেন হারিয়ে গেলে চলবে না, তাই আড্ডা বাঁচুক ঝালমুড়ি সঙ্গে থাকুক। ভালো থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com-এর সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই যেতে যেতে সবাই মিলে একসঙ্গে বলি কি, জয় ঝালমুড়ির জয়, টাটা।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনবো আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়। আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে, তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +447503965712-তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712-তে। এই যে একটা ঘন্টা কাটাতে কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে, আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন radiobanglanet.com। মন যখন নিরুদ্দেশ।

সারা বিশ্ব জুড়ে রয়েছে অজস্র নদী, আর সেই সব নদীর মধ্যে যদি সৌন্দর্যের নিরিখে সবচাইতে সুন্দর নদীর কথা বলা হয়, তাহলে যেই নদীটিকে বলা হবে যেখানে আমরা নানা রঙের খেলা দেখতে পাই, কারণ লাল নীল হলুদ সবুজের সমারোহ সেই নদীতে। আর সেই রঙের খেলা যেহেতু দেখা যায়, তাই সেই নদীকে অনেকেই ভালোবেসে বলেন রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই রংধনু নদীর গল্প শুনব। তবে সব কিছুই থাকবে গানের ওপারে। চলুন আগে শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আর সেই জলভাগের অনেকটা অংশ জুড়েই রয়েছে নদী, যা আমাদের জলের চাহিদা মেটায়। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করেই নগর সভ্যতা গড়ে উঠেছে, আর তাই তো নদীর তীরেই আমরা দেখতে পাই জনবসতি, জনপদ। আর সেই নদীর মধ্যেই এই যে সারা বিশ্বে অজস্র সব নদী রয়েছে, তার মধ্যে সৌন্দর্যের নিরিখে সকলকে একেবারে পেছনে ফেলে দিতে পারে এমনই এক নদী, যাকে রংধনু নদীও বলা হয়। সেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই সুন্দরী নদীর কথা বলছি, সেই নদীর নাম রংধনু নদী হলো, কারণ সেই নদীতে রয়েছে রঙের খেলা এমনই এক নদী। আমাদের মনে হতেই পারে যে এই নদী এমন কি স্পেশাল, কারণ সব নদীরই তো একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব নদী তো মোটামুটি একই রকম, কারণ স্রোতস্বিনী নদী যেখানে কুলু কুলু ভাবে বয়ে চলে জলরাশি, আর সেই নদী তো এমনি সুন্দর। তাহলে এই নদীর আলাদা কি বিশেষত্ব রয়েছে? সেই নদী যার মধ্যে খেলা করে লাল হলুদ সবুজের যে বিভিন্ন রং, আর সেই জন্যই এই নদী এখন হয়ে উঠেছে অনেক পর্যটকদের কাছেই একটা দ্রষ্টব্য স্থান। আর সেই নদীর গল্প আমাদের আজকের পপকর্নে। আমরা ফিরছি বাকি গল্প নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বহু নদী, আর এইসব নদী আমাদের জলের চাহিদার বেশিরভাগটাই মেটাচ্ছে। নদী না থাকলে হয়তো আমাদের স্থলভাগের বেশিরভাগ অংশই শুকনো মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বসতি, জনপদ। এই যে সারা বিশ্ব জুড়ে অজস্র সব নদী, তার মধ্যে এমনই একটি নদী যেখানে খেলা করে বিভিন্ন রং, আর সেই রঙিন নদীকে তাই তো অনেকেই ভালোবেসে নাম দিয়েছে রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, সেই নদীর নাম কেন ক্রিস্টালিস, কলম্বিয়ান এই নদী, যেই নদীর সঙ্গে সৌন্দর্যের দিক থেকে হয়তো অন্য কোনো নদীর আর কোনো তুলনাই হয় না। এই যে নদী যেখানে রঙের খেলা, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা, আরো কত রং, আর সেই যে রং, যেই রঙের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, সেই নদীর রং এরকম রঙিন কিভাবে হলো জানবো, তবে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে যাকে সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী বলা হয়। কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা এবং আরও কত রং। আর এত রঙের খেলা এই নদীতে যে সেই নদীর দিকে তাকালে চোখ ফেরানো যায় না। সবাই মুগ্ধ হয়ে দেখে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এমনই অপূর্ব এই নদী, আর সেই জন্যই এই নদীকে নাম দেওয়া হয়েছে রংধনু নদী। আর সেই নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, যেই নদীর নাম ক্যানো ক্রিস্টালিস, এটি একটি কলম্বিয়ান নদী। আর এই নদীতে এতটাই রঙের খেলা যে একে রংধনু নদী বলে ডাকেন অনেকে। এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এই নদীর সৌন্দর্য দেখতে। আর এই নদীর এই রঙের জাদুর যে কারণ, সেটা বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাভজেরা। এই যে উদ্ভিদ যা নদীর তলদেশে রয়েছে, আর এই উদ্ভিদের জন্যই এই রঙের খেলা। কারণ এই উদ্ভিদগুলো যখন ছোট থাকে তখন সেগুলো সবুজ হয়, তারপর হলুদ এবং অবশেষে লাল এবং লালের বিভিন্ন শেড। আর এই জন্যই এই নদীতে এত রঙের খেলা আর অপূর্ব এক শোভা। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি রংধনু নদী নিয়ে। এমন এক নদী যার সৌন্দর্য বিশ্বজোড়া, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল হলুদ সবুজ কমলা গোলাপি নানা রঙের খেলা, আর সেই জন্যই তো এই নদীর নাম রংধনু নদী। আর এই নদী কলম্বিয়ান নদী, যার নাম ক্যানো ক্রিস্টালিস। আর এই নদীর অপূর্ব এই রূপ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, দু চোখ ভরে উপভোগ করেন এই নদীর বাহারি রঙের খেলা। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আগামী কাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কি একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে, আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

প্রিয়জন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, একই মাটির ওপর অন্য দিকে দিগন্ত, অন্য শস্য অন্য রকম ফুল ফুটন্ত। ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখে বার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্যরকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকটা দেবেন প্লিজ। না মানে এই কথাটা কিন্তু মাঝে মধ্যেই মনে হয়, যখন গাড়িতে উঠি, যখন গাড়ি প্রচণ্ড জোরে চলে, তখন ড্রাইভার সাহেবকে তো বলতে ইচ্ছে হয়ই। এছাড়াও লাইফেও কিন্তু এরকম কিছু কিছু ঘটনা আছে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে যে বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে সেটা হলো এই স্বগতোক্তি, ব্রেকটা একটু দেবেন প্লিজ। মানে বেশ কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছে। তো আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব আপনার সঙ্গে সেরকমই কিছু ঘটনার কথা শেয়ার করব, যার পরে আমার বলতে ইচ্ছে করেছে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো সেই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

বেশ কিছুদিন আগের ঘটনা, আমাদের পাড়ায় এক পরিবার এলেন এবং পরিবার আসার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার শুরু হলো। সেটা হলো পাড়ায় চিল, কাক ইত্যাদি পাখিরা আসা বন্ধ করে দিল। তার কারণ তার পরিবারের তিন মেয়ে, তিন কন্যে। কী করেছিলেন তারা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যার পরে আমার বলতে ইচ্ছে করেছে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ায় এক নতুন পরিবার আসে এবং তাদের তিন কন্যে, তারা শুরু করে গান করা, মানে গান রেয়াজ করা রীতিমতন। কিন্তু প্রবলেমটা হলো তাদের কারো গলাতেই কোনো সুরের রেশ মাত্র ছিল না, বুঝলেন। আর এই বেসুরো হেড়ে গলায় গান শুনে শুনে শুনে একটা সময় বাদবাকি পাড়ার যত অধিবাসী আছে প্রত্যেকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রত্যেকে তার বাড়িতে গিয়ে একটা কথাই বলে যে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে এরকমই আরও অনেক ঘটনা ওয়েট করছে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এরপরের ঘটনা আমার কলেজ ডেজের। সেই সময় আমার এক বন্ধু ছিল অত্যন্ত কাছের, আহা ছিল বলছি কেন, বালাইশাট এখনও আছে, কিন্তু সে ছিল হয়ে যেতে পারতো। আচ্ছা বলি ব্যাপারটা, তো আমার সেই বন্ধু একটা কাজ করা শুরু করেছিল সেই সময়, সে হয়েছিল লাভ গুরু। বুঝতেই তো পাচ্ছেন, মানে যে কোনো সমস্যা ওই অ্যাফেয়ার ঘটিত আর কি, মানে ওই প্রেম সম্পর্কিত যে কোনো ঘটনার সমাধান নাকি সে তৈরি করে দিতে পারত। তো একটি মেয়েকে কি ভুজুং ভাজুং দিয়েছিল জানি না, প্রবলেমটা যেটা হয়েছিল যে তার বয়ফ্রেন্ড আমার সেই বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল, এবং আমরা দেখলাম তার বয়ফ্রেন্ড মোটামুটি ওই 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা হবে বুঝলেন, আর সেরকমই চেহারা, একদম বেধড়ক, বুঝতে পারছেন তো। আর আমরা কি করলাম জানেন, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কে যাবে সামনে, মাথা খারাপ। কিন্তু ওর যে ব্যাপারটা, এই যে বেধড়কটা খেলো আমার বন্ধু, তারপরে সে বুঝে গেল ব্যাপারটা যে এখন সময় ওকে বলছে ব্রেকটা একটু দেবেন প্লিজ, আর সেইখানেই সে ব্রেকটা চিপে দিয়েছিল, আর কোনোদিন লাভগুরু হওয়ার রিস্ক নেয়নি, ভাগ্যিস। তো রেডিও বাংলানেট.কম এ এই ব্রেকটা একটু দেবেন প্লিজ টাইপের ঘটনাই আপনার জন্য আজকে ওয়েট করছে, ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

আপনার বাড়িতে পোষ্য আছে তাহলে কিন্তু বকবেন না, কারণ বকলে সে কিন্তু একটু অন্যরকমভাবে বদলাটা নিয়ে নিতেই পারে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধুর বাড়িতে পোষ্য একটি ল্যাব সারণীয়, তো তাকে আমার বন্ধু কোনো কারণে একটু বকাঝকা করেছিল। ব্যাপারটা যেটা হয়েছিল, সেই রাতেই তার বাড়িতে চোরেরা হামলা করে এবং সেই ল্যাবের সামনে দিয়ে গ্রিল কেটে অনেক কিছু চুরি করে নিয়ে যাওয়ার পরেও ল্যাব টু শব্দটি করেনি। তার কারণ, তার অভিমান হয়েছিল। কাজেই বলছিলাম যে পোষ্যকে বকাঝকা করবেন না, এখানে কিন্তু একটু ব্রেক দিয়ে দিতে হবেই, না হলে যে কী কেলেঙ্কারি হতে পারে সেটা আমি সচক্ষে দেখেছি, বুঝলেন তো। রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ব্রেকটা একটু দেবেন প্লিজ। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি কথা শেয়ার করব। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা পাড়া, সব জায়গায় এরকম কিছু ছাত্রছাত্রী, কিছু বন্ধুবান্ধব, কিছু লোক থাকে যারা কিনা এতটাই ভালো যে তাদের দেখে কেমন যেন একটু অস্বস্তি হয়। আমার লাইফে তো এরকম বেশ কিছু ব্যক্তি এক্সিস্ট করেন যাদের দেখে সত্যি আমার অস্বস্তি হয়। তার কারণ তারা এতটাই ভালো যে আমার মনে হয় যে কেউ তাদেরকে ঠকিয়ে নিয়ে যেতে পারে। আর এদের উদ্দেশ্যে আমি মাঝে মধ্যেই একটা কথা বলি, সেটা হচ্ছে ব্রেকটা একটু দেবেন প্লিজ, এতটাও ভালো হবেন না বুঝলেন, একটু খারাপ হওয়া শিখুন, না হলে আর চলবেন কী করে বলুন তো। শুধু আমি নই, চাণক্য এই একই কথা বলে গিয়েছেন যে বেশি সোজা হবেন না, কারণ সোজা গাছটি সবার আগে কাটা যায়। কাজেই বলছিলাম যে এই ভালো হওয়ার থেকে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো রেডিও বাংলানে ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করলাম এরকমই একটি কথা, মানে ব্রেকটা একটু দেবেন প্লিজ। এই কথাটাই বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট বলতে ইচ্ছে করেছে। তো সেরকমই কিছু ঘটনা কথা, মানে ব্রেকটা একটু দেবেন প্লিজ। এই কথাটাই বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট বলতে ইচ্ছে করেছে।

radiobangane.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাড্ডা। আর প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়া রাড্ডা শুরু হয়েছে। তার সাথে সাথে অবশ্যই আজকে একটা শিল্পকলা নিয়ে কথা বলবো এবং ভালো ভালো গানও থাকছে। তো বেশি কথা না বলে আজকে কী নিয়ে কথা হবে সেই দিকে এগিয়ে যাওয়া যাক। একটা ছোটোখাটো ব্রেক নিয়ে ফিরছি। এটা শুনছেন radiobangane.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

যখন কোনো মেলায় যেতাম, বিশেষ করে হস্তশিল্প মেলায়, তখন না খুব মন টানত বা চোখ টানত ওই পটচিত্রের দিকে। তখন কিন্তু আমরা জানতাম না, মানে বিশেষ করে আমি বলছি, আমাদের গ্রুপটা তখন অনেকটাই ছোট ছিলাম, এবং সেই সময় পটচিত্রের যে কতটা মুগ্ধ করার ব্যাপার আছে বা এর পিছনে কতটা কঠিনতর দিন শিল্পীরা বয়ে চলেছে এবং কতটা সুন্দর শিল্পকলা রয়েছে, এই সব কিছুর মাহাত্ম আমরা বুঝতাম না। কিন্তু যখন বুঝলাম যে বাংলার একটা খুবই সুন্দর শিল্পকলার মধ্যে একটি শিল্প হচ্ছে পটচিত্র, যেখানে তুলি কিছু না কিছু মিউজিক শোনায় আপনাকে, ঠিক সেই সময় থেকে মনে হলো যে না, পটচিত্রের ব্যাপারে একটু বেশি করে জানা দরকার, যেহেতু আমাদের নিজেদের জিনিস, নিজেদের শিল্পীরা একটা নিজেদের হাতে শিল্পকলা ফুটিয়ে তুলছে।

না। পটচিত্র মানে আমরা সবাই জানি যে পটের উপর চিত্রকলা ফুটিয়ে তোলা হতো, সেটাই কিন্তু পটচিত্র। এবং সেটা অনেকটা এখন যদি বলি যেভাবে আধুনিক পটচিত্র আমরা দেখি, যে একটা কাগজ বা হচ্ছে খুবই একটা মোটা কাগজের মতো একটা মেটেরিয়াল, ঠিক কাগজ নয়, এবং সেখানে পটচিত্রের যে শিল্পীরা তারা কিন্তু বিভিন্ন কালারফুল রং দিয়ে নিজেদের তুলির টানে একটা গল্প বলার চেষ্টা করে। এই যে পটচিত্র, এই পটচিত্রের মাধ্যমে কিন্তু আগেকার দিনের মানুষরা তাদের নিজেদের শিল্পের কথা, সংস্কৃতির কথা এবং নিজেদের ধর্মের যেসব গল্প কাহিনী আছে বা পুঁথি কাহিনী আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেন। ঠিক যেমন মনসা মঙ্গল, আবার ধরুন হিন্দু পুরাণের কিছু অংশ, বা ধরুন ইসলামেরও অনেক কিছু কাহিনী আছে, সেটাও কিন্তু পটচিত্রের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে। শুধুমাত্র বাংলার মানুষ কেন, বরং এটা বলা ভালো যে বাংলার শিল্পীদের হাত ধরে সারা বিশ্বের মানুষ কিন্তু পটচিত্র বা পটশিল্প সেটা কিন্তু জানতে পেরেছে।

যখন একটা জিনিস নতুন সমাজে আসে, তখন কিন্তু আমরা কোথাও কি যে জিনিসটা রমরমা ছিল বাজারে, সেটা কোথাও অনেকাংশে কমে যায়। এটা হামেশাই ঘটে। যেমন কম্পিউটার এসেছে বলেই হয়তো রেডিও বা টিভির সেই যে মাপটা, সেটা অনেকাংশে কমে গেছে। বা যদি বলি যে ফোন এসেছে বলে রেডিও টিভি এগুলো সব কমে গেছে, সেটা অংশ একটু ভালো হবে। এবং তার সাথে সাথে কম্পিউটার আসার পর থেকে অনেক কিছুই আমরা মানে এতটাই অ্যাভেল হয়ে গেছে, ইজি সব কিছু, তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে। ঠিক সেই রকমই যখন চলচ্চিত্র সিনেমা রমরমা হতে শুরু করলো, তখন কিন্তু এই পটচিত্রের যে শিল্পীরা, পটশিল্পীরা, তারা কিন্তু তাদের সম্মান বা তাদের যে শিল্পকলার যে একটা মাধুর্য বা দাম, সেটা কিন্তু খোয়াতে বসেছিল। এবং অনেক সময় কিন্তু অনেক মানুষরা পট যে শিল্প বা পটচিত্র, সেটাকে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেছে। এবং শিল্পের যতটা মাহাত্ম্য হওয়া প্রয়োজন, যতটা দাম হওয়া প্রয়োজন, তার হয়তো সিকি ভাগটুকুনি পেয়েছে। এবং অনেক দারিদ্র্যের মধ্যেই কিন্তু তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

রেডিও বাংলা নেটে আজকে পটচিত্র বা পটশিল্প, যেটা পটশিল্প, সেই কথা তুলে ধরার একটাই কারণ যে আমাদের বাংলায় কিন্তু এত শিল্প, সত্যি শিল্পের কিন্তু অভাব নেই এবং শিল্পীরও অভাব নেই, কিন্তু কোথাও গিয়ে সেই পুরনো শিল্পগুলো, কালজয়ী যে শিল্পগুলো, সেগুলো কিন্তু চিরতরে হারিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই যে পটশিল্পের বেশ কিছু অংশ শাড়িতে ব্যবহার করা হচ্ছে, এখন অন্যান্যভাবেও কিন্তু শুধুমাত্র পটের ওপরই যে আঁকা হচ্ছে তা কিন্তু না, অনেক সময় কফি মাগ বা যে কোনো একটা টি শার্ট বা কাঠের কোনো একটা জিনিস বা ফ্রেম করার মতো কিছু জিনিস সেখানে কিন্তু আঁকা হচ্ছে। এবং হস্তশিল্প মেলাগুলোয় গেলে আপনি দেখতে পারবেন তারা কতটা অল্প সময়ে কতটা নিখুঁত আপনার সামনে একটা ড্রয়িং করে দেবে এবং পটশিল্পের যে ব্যাপারটা সেটা আপনার সামনে ফুটিয়ে তুলবে। রেডিও বাংলা নেট .com-এ আমার এইটুকুনি বলার কথা। যদি কখনো মনে হয় যে শিল্পের জন্য কিছু দেওয়া উচিত, তাদের প্রাপ্য সম্মানটা শিল্পীদের ফিরিয়ে দেওয়া উচিত, তাদের থেকে কিছু নেবেন, এবং যতটা আমাদের মনে হয় যে আমাদের শিল্পটাকে আগলে রাখা সম্ভব, বাঁচিয়ে রাখা সম্ভব, সেটা আমরা নিজেদের মতো করে চেষ্টা করব। ভালো থাকবেন এবং অবশ্যই কী কী ভালো লাগছে, কী কী খারাপ লাগছে সেই ফিডব্যাকটাও আমাদের ভীষণভাবে জরুরি। আর যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ প্লিজ প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দেবেন, কিন্তু ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanet.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিক। আর ঠিক এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে ঠিক এখন থেকে, সোম থেকে শুক্র এভাবেই গান মুসাফিরের আড্ডায় সঙ্গে থাকি আপনাদের সঙ্গেও আমি শৌভিক। আর এভাবেই আমরা একটা একটা নতুন দিন সুন্দর করে সাজিয়ে রাখি। তো আজকেও তার অন্যতা হবে না, এমন একটা জিনিস নিয়ে আজকের এই আড্ডাটা দেব, সেই জিনিসটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের একটা প্রেম পর্ব, কিংবা বলতে পারেন একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর সেই সম্পর্কে একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি, এটা না থাকলে কি ব্যাপারটা জমে ওঠে? কখনোই নয়। এই সবগুলো মিলেই কিন্তু একটা জীবন, আর এই জীবনটাই হচ্ছে আমাদের ভালো থাকার জীবন। আর সেই ভালো থাকার জীবনের মধ্যে একটা ঠোঙা, আর সেই ঠোঙার মধ্যে হালকা করে মুড়ি, আর তার সঙ্গে মাখা অনেক কিছু। আর এই ম্যাজিকটাই কিন্তু তৈরি করে দেয় ঝালমুড়ির ম্যাজিক। আজকের আড্ডা ঝালমুড়ি নিয়ে, তো কোথাও যাবেন না, এই এক ঘন্টার আড্ডা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। তাই আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের এই আড্ডা জমে উঠবে ঝালমুড়ি নিয়ে। সঙ্গে থাকুন, এনজয় করতে থাকুন শৌভিকের সঙ্গে গান মুসাফির।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম ঝালমুড়ির আড্ডা নিয়ে। ইনফ্যাক্ট এটাও বলা যেতে পারে হয়তো এই মুহূর্তে আমাদের হাতের মধ্যে ঝালমুড়ি ধরা আছে। ধরে নিন সময়টা হতে পারে বেশ বেলাবেলি একটা সময়, 10:30-11, কিংবা ধরে নিন আপনি এই যে 10:30-11 যে ব্যাপারটা বললাম, হয়তো কোনো ট্রেনে করে যাত্রা করছেন দূর দূরান্তে, আর সেইখানে এই ট্রেনের মধ্যে হকার উঠে পড়েছে, আর তার হাতেই কিন্তু সেই ঝালমুড়িটা আপনাকে খেতে দিচ্ছে। তো বুঝতেই পারছেন এইভাবে যে জার্নিটা চলতে থাকবে, আর এই হাতগুলো লাফিয়ে লাফিয়ে তার মধ্যে মুঠো করা মুড়িগুলো যখন আপনার মুখের মধ্যে ঢুকে পড়বে, তখনই কিন্তু একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার সঙ্গে এই ঝালমুড়ির। আর সেই ঝালমুড়ি খেতে খেতে আপনি চারদিকটা যেমন পর্যবেক্ষণ করছেন একদিকে, আবার অন্যদিকে আপনার পাশে বসা সেই প্রিয়জনও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মধুর গল্পেও মজেও থাকতে পারে। এভাবেও কিন্তু সকালটা হতে পারে, কিংবা যদি থাকে বিকেল, হ্যাঁ সেটাও কিন্তু আরও মিষ্টি মধুর ব্যাপার। কারণ বিকেল মানেই কোনো গঙ্গার পাড় কিংবা পথ চলতি কোনো রাস্তা, যেখানে সঙ্গে সেই দুটো ঠোঙা দুজনের আর বাক্যালাপ চলছে চলছে পথ চলছে, আর এভাবেই জমে উঠছে ঝালমুড়ির আড্ডা। আর এই ঝালমুড়ি চলতে চলতে কখন যে ঠোঙাটা শেষ হয়ে গিয়ে হারিয়ে গেছে আপনার মনে নেই, কখন যে আপনি সেই কথা বলতে বলতে তার রেশে ডুবে গেছেন, এবং ঝালমুড়ির ঠোঙাটা কখন যে মুঠো করে টুক করে কোন ডাস্টবিনে পড়ে গেছে আপনার আর খেয়াল নেই। শুধু পাশের জনের হাতে তখনও সেই ঝালমুড়ি হয়তো খাওয়া চলছে, হঠাৎ করে বলতেই পারে, তোর ঝালমুড়ি খাওয়া হয়েও গেল, আমি তো এখন খাচ্ছি। সে তখন বলতেই পারে, তাই তো আমি বুঝতেই পারিনি কম খেলাম বলতো, ফিরলাম কোথায়, তাই তো যাই না। এইভাবে যে একটা ব্যাপার তৈরি হয়, এইভাবে যে একটা আড্ডা চলতে থাকে, সেটা কিন্তু একটা অন্য আড্ডা। কিছু ঝাল কিছু মিষ্টি, ঝাল মুড়ির মিষ্টি মধুর আড্ডা জারি থাকবে এভাবেই। সকলের মনেই থাকুক এই রোম্যান্টিক কাপল আরও তৈরি হোক, আরও ঝালমুড়ি ওলারা নিজেদের জায়গা দখল করুক প্রেমিকাদের বা প্রেমিকদের হাতে হাতে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে ঝালমুড়ি শুধুমাত্র রেডিও বাংলা .com এ। গান মোসাফিরে এখন

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination with us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio Bangla.
5: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
6: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
5: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
7: Radio partner, radiobanglanet.com.
8: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

তো ঝালমুড়ি নিয়ে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, এবং এই ঝালমুড়ি কখনো কখনো কোনো অনুষ্ঠানের মাঝেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। হয়তো অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডায় বসেছেন এবং বাড়ি থেকে একটা বড় সাইজের গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলায় বেশ খানিকটা মুড়ি, বেশ খানিকটা চানাচুর, বেশ খানিকটা হালকা একটু মরিচ, একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেল বেশ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি একটা বড় এর মধ্যে যখন দেওয়া হয়েছে, এবং সেই ঝালমুড়ির মধ্যে কিন্তু অজস্র হাত ক্রমশ প্রবেশ করছে, আর তারপর যখন উঠে আসছে সেই হাতটা ভর্তি করে ঝালমুড়ি। এভাবেই জমে উঠছে আড্ডা, এভাবেই জমে উঠছে হাসির উল্লোড়, আর এভাবেই এগিয়ে চলছে তত্তরীয় দিন। আর কখন যে সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেল কারোর খেয়াল নেই, শুধু এক গামলা ঝালমুড়ি কীভাবে সাবাড় হয়ে গেল সেদিকেও কারোর খেয়াল নেই। তো কখনো কখনো এরকম আড্ডা জমে ওঠে, কখনো কখনো নাটকের যে রিহার্সাল রুম সেখানে কিন্তু এভাবেই এই ঝালমুড়ি প্রভাব বিস্তার করে, আর এর মায়াময় মুগ্ধতায় কিন্তু সকলে ডুবেও থাকে। একদিকে রিহার্সাল, আর রিহার্সাল শেষে সবাই কবজি ডুলিয়ে ঝালমুড়ির মজা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনে এভাবেই কিন্তু জুড়ে থাকে ঝালমুড়ির মতো এই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই সামান্যর মধ্যে অসামান্য যে একটা গুণ আছে, যে গুণটায় অনেকগুলো সম্পর্ক বেঁধে রাখে। থাকুক এই পরম পরশে যত্নে, ভরে থাকুক ঝালমুড়ি আমাদের হৃদয়ে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি নিয়ে। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম ঝালমুড়ির গল্প নিয়ে রেডিও বাংলানেট ডট কম এর সঙ্গে আছি আমি সবিও, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে, তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না 4475039657125 আজকের এই ঝালমুড়ির আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি ঝালমুড়ির কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন। আপনাদের সকলের জন্য কিন্তু আমি সেটা শেয়ার করব এই রেডিও বাংলানেট ডট কম এর গান মুসাফিরের শোয়ে। তাই দেরি না করে চটপট কিন্তু এরকম নতুন কিছু ভাবনা যদি থাকে ঝালমুড়ি নিয়ে আমাকে পাঠাতে এক সেকেন্ডও দেরি করবেন না, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। কিংবা কেউ ভাবছেন যে হোয়াটসঅ্যাপ না করে যদি মেল করতে পারি, হ্যাঁ করুন, gm@radiobanglanet.com পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি আমাকে, ব্যাস তারপর সেই গল্প পড়ে দেবো আমি এই আসরে। চলুন এবার ঝালমুড়ি নিয়ে একটা গল্প শোনাই। 80 বছরের বৃদ্ধ এবং 78 বছরের বৃদ্ধা, তারা দুজনে একসঙ্গে ঠিক করেছেন যে কিছুটা সময় একটু বাইরে কাটাবেন। ট্যাক্সি ধরে চলে গেছেন কোনো এক গঙ্গার পারে, আর সেখানে বসে তারা প্রকৃতিকে এনজয় করছেন। কিছুক্ষণ পরে এক ঝালমুড়ি এসেছেন, ঝালমুড়িওয়ালা আর কি। সে তার ঝালমুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার সময় দেখলেন সেই ঝালমুড়ির ওলাকে ডাকছেন সেই দম্পতি। তো ঝালমুড়িওয়ালা তো ওয়াক, কারণ এই বয়সে কি করে উনি, ওনার তো যা দেখে মনে হচ্ছে উনি হাসছিলেন বা করছিলেন, একটা তো দাঁত দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে উনি সেই ব্যাপারটাকে এনজয় করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না সেই ঝালমুড়িওয়ালা। তো অগত্যা সামনে গিয়ে ঝালমুড়ি ওর ভাবলো যাক একটা সুবিধে আছে, ঝালমুড়ি তো বেচা নিয়ে ব্যাপারটা বেচে দিই, আমার খেলো কি খেলো না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার ব্যাঙ্কের পয়সাটা চলে আসবে এটাই বড় ব্যাপার, দুটো ঠোঙা তো বিক্রি হয়ে যাবে, যাই হোক যাই। এই বলে ভদ্রলোক, মানে যিনি আর কি বিক্রি করছিলেন, তিনি খুব খুশি, টাকা টাকা নিয়ে খুব এনজয় করছেন, এবং ফাঁকতালে সকলকে দিতে দিতে একবার চোখ পড়ল, দেখছেন ঠোঙাটা অর্ধেক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না, কী করে সে সম্ভব হলো, ও ভাবছিল হয়তো কোনোভাবে সেটা সম্ভব নয়। কিন্তু আনন্দের ব্যাপার, সবথেকে আনন্দের ব্যাপার যেটা, সামনে গিয়ে যখন এই ব্যাপারটা এ করছেন তখন ওই বয়স্ক বৃদ্ধ আবার তাকে ডাকলেন, এই যে ও ভাই এসো এসো এদিকে এসো না, তুমি কি ভাবছিলে আমরা এই বুড়ো বুড়ি এই ঝালমুড়ি খেতে পারবো না, হ্যাঁ এই দেখো কেমন দেখছ, এইভাবে হাসছেন। আর তখন পাশ থেকে সেই বয়স্ক বৃদ্ধা, তিনিও প্রায় ঠোঙাটা সমাপ্ত করেছেন, এবং সমাপ্ত করার পর দাঁতের পাটিটা টুক করে খুলে ব্যাগের মধ্যে রাখলেন, আর তারপর ভাঁজ করা ঠোঙাটা দিলেন তার হাজব্যান্ডের হাতে, আর সেই মানুষটা তখন সেই ঠোঙাটাকে বেশ মুড়ে মাড়ে একদম ছোট্ট তলা পাকিয়ে সেই ঝালমুড়িওয়ালার হাতে দিলেন, আর বললেন নাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এবার কি কখনো ভাই বয়স হয়েছে বলে কাউকে ছোট করো না, এ ফলস দাঁত ফলসেই তুমি কুপোকার হয়ে গেলে তো ভাই। হ্যাঁ সত্যি সেই মুহূর্তে সেই ঝালমুড়িওয়ালা, কারণ ঝালমুড়িওয়ালা এতটাই বুদ্ধিমান ছিল, একটা জিনিস বলা হয়নি আমার, বেশ কিছু বাদামও দিয়েছিল, এবং তাতে সেই ফলস দাঁত সুন্দর করে কাটিয়ে দিলেন, এবং সেই মুহূর্তটায় হাতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ঝালমুড়িওয়ালা আর ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজন এক মিষ্টি মধুর হাসি ছুঁড়ে দিলেন সেই সুন্দর সামনের গঙ্গাটির দিকে, আর তারপর এক ভদ্রলোক তার দিকে তাকিয়ে বললে দেখলে হবে খরচা আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েক গানের পর আজকের এই স্পেশাল একটা ঝালমুড়ি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি দিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন, ঝালমুড়িকে যত্ন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঝালমুড়ি হয়তো আপনাদের খুব খিদে পেয়েছে অনেক সময়, অনেক সময় অনেকেই করেন যে পুরো ব্যাপারটা খেতে পারেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ, তাই যতটুকু নেবেন কম করে নেবেন এবং নিয়ে সেটা সমাপ্ত করবেন, আর তাতেই কিন্তু ঝালমুড়িও খুশি আপনিও খুশি। আর এইভাবে এক একটা যাত্রায় এক একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে এই ঝালমুড়িকে সঙ্গী করে। তাই বিকেল হোক বা সকাল, দুপুর হোক বা মধ্যরাত, সবেতেই ঝালমুড়ি সুপার টুপার হিট। আর মুখ একটু শান্ত আছে, কিছুই মিলছে না, কিন্তু ঝালমুড়ির দেখা ঠিক পাবেন অলি গলি, ট্রেনে বাসে যেখানে খুশি। ঝালমুড়ি ঝালমুড়ি বলেন, এটা কিন্তু পাবেন। তাই এভাবেই সকলকে নিয়ে একসঙ্গে ঝালমুড়ির উৎসবও মাঝে মাঝে করবেন। আড্ডা বাঁচুক একসাথে, আড্ডা কেন হারিয়ে গেলে চলবে না, তাই আড্ডা বাঁচুক ঝালমুড়ি সঙ্গে থাকুক। ভালো থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com এর সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে ভুলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই যেতে যেতে সবাই মিলে একসঙ্গে বলি কি, জয় ঝালমুড়ির জয়, টাটা।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London.
4: Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, RadioBanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে, সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়, আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +447503965712-তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেব, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি, সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে, আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.com। মন যখন নিরুদ্দেশ।

সারা বিশ্ব জুড়ে রয়েছে অজস্র নদী, আর সেই সব নদীর মধ্যে যদি সৌন্দর্যের নিরিখে সবচাইতে সুন্দর নদীর কথা বলা হয়, তাহলে যেই নদীটিকে বলা হবে যেখানে আমরা নানা রঙের খেলা দেখতে পাই, কারণ লাল নীল হলুদ সবুজের সমারোহ সেই নদীতে। আর সেই রঙের খেলা যেহেতু দেখা যায়, তাই সেই নদীকে অনেকেই ভালোবেসে বলেন রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই রংধনু নদীর গল্প শুনব। তবে সব কিছুই থাকবে গানের ওপারে। চলুন আগে শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আর সেই জলভাগের অনেকটা অংশ জুড়েই রয়েছে নদী, যা আমাদের জলের চাহিদা মেটায়। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করেই নগর সভ্যতা গড়ে উঠেছে, আর তাই তো নদীর তীরেই আমরা দেখতে পাই জনবসতি, জনপদ। আর সেই নদীর মধ্যেই এই যে সারা বিশ্বে অজস্র সব নদী রয়েছে, তার মধ্যে সৌন্দর্যের নিরিখে সকলকে একেবারে পেছনে ফেলে দিতে পারে এমনই এক নদী, যাকে রংধনু নদীও বলা হয়। সেই নদীর গল্প নিয়েই আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই সুন্দরী নদীর কথা বলছি, সেই নদীর নাম রংধনু নদী হল, কারণ সেই নদীতে রয়েছে রঙের খেলা এমনই এক নদী। আমাদের মনে হতেই পারে যে এই নদী এমন কি স্পেশাল, কারণ সব নদীরই তো একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব নদী তো মোটামুটি একই রকম, কারণ স্রোতস্বিনী নদী যেখানে কুলু কুলু ভাবে বয়ে চলে জলরাশি, আর সেই নদী তো এমনি সুন্দর। তাহলে এই নদীর আলাদা কি বিশেষত্ব রয়েছে? সেই নদী যার মধ্যে খেলা করে লাল হলুদ সবুজের যে বিভিন্ন রং, আর সেই জন্যই এই নদী এখন হয়ে উঠেছে অনেক পর্যটকদের কাছেই একটা দ্রষ্টব্য স্থান। আর সেই নদীর গল্প আমাদের আজকের পপকর্নে। আমরা ফিরছি বাকি গল্প নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বহু নদী, আর এইসব নদী আমাদের জলের চাহিদার বেশিরভাগটাই মেটাচ্ছে। নদী না থাকলে হয়তো আমাদের স্থলভাগের বেশিরভাগ অংশই শুকনো মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বসতি, জনপদ। এই যে সারা বিশ্ব জুড়ে অজস্র সব নদী, তার মধ্যে এমনই একটি নদী যেখানে খেলা করে বিভিন্ন রং, আর সেই রঙিন নদীকে তাই তো অনেকেই ভালোবেসে নাম দিয়েছে রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, সেই নদীর নাম কেন ক্রিস্টালিস, কলম্বিয়ান এই নদী, যেই নদীর সঙ্গে সৌন্দর্যের দিক থেকে হয়তো অন্য কোনো নদীর আর কোনো তুলনাই হয় না। এই যে নদী যেখানে রঙের খেলা, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা, আরো কত রং, আর সেই যে রং, যেই রঙের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, সেই নদীর রং এরকম রঙিন কিভাবে হলো জানবো, তবে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে যাকে সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী বলা হয়, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা এবং আরও কত রং। আর এত রঙের খেলা এই নদীতে যে সেই নদীর দিকে তাকালে চোখ ফেরানো যায় না, সবাই মুগ্ধ হয়ে দেখে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এমনই অপূর্ব এই নদী, আর সেই জন্যই এই নদীকে নাম দেওয়া হয়েছে রংধনু নদী। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, যেই নদীর নাম ক্যানো ক্রিস্টালিস, এটি একটি কলম্বিয়ান নদী। আর এই নদীতে এতটাই রঙের খেলা যে একে রংধনু নদী বলে ডাকেন অনেকে। এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এই নদীর সৌন্দর্য দেখতে। আর এই নদীর এই রঙের জাদুর যে কারণ, সেটা বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাভজেরা, এই যে উদ্ভিদ যা নদীর তলদেশে রয়েছে, আর এই উদ্ভিদের জন্যই এই রঙের খেলা। কারণ এই উদ্ভিদগুলো যখন ছোট থাকে তখন সেগুলো সবুজ হয়, তারপর হলুদ এবং অবশেষে লাল এবং লালের বিভিন্ন শেড, আর এই জন্যই এই নদীতে এত রঙের খেলা আর অপূর্ব এক শোভা। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি রংধনু নদী নিয়ে। এমন এক নদী যার সৌন্দর্য বিশ্বজোড়া, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল হলুদ সবুজ কমলা গোলাপি নানা রঙের খেলা। আর সেই জন্যই তো এই নদীর নাম রংধনু নদী। আর এই নদী কলম্বিয়ান নদী, যার নাম ক্যানো ক্রিস্টালিস। আর এই নদীর অপূর্ব এই রূপ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, দু চোখ ভরে উপভোগ করেন এই নদীর বাহারি রঙের খেলা। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষুন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখে বার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্যরকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে।

0: একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি, ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো দশ রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়া সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকটা দেবেন প্লিজ। না মানে এই কথাটা কিন্তু মাঝে মধ্যেই মনে হয়, যখন গাড়িতে উঠি, যখন গাড়ি প্রচণ্ড জোরে চলে, তখন ড্রাইভার সাহেবকে তো বলতে ইচ্ছে হয়ই। এছাড়াও লাইফেও কিন্তু এরকম কিছু কিছু ঘটনা আছে। তো রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে যে বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে সেটা হলো এই স্বগতোক্তি, ব্রেকটা একটু দেবেন প্লিজ। মানে বেশ কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছে। তো আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব আপনার সঙ্গে সেরকমই কিছু ঘটনার কথা শেয়ার করব, যার পরে আমার বলতে ইচ্ছে করেছে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো সেই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

বেশ কিছুদিন আগের ঘটনা, আমাদের পাড়ায় এক পরিবার এলেন এবং পরিবার আসার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার শুরু হলো। সেটা হলো পাড়ায় চিল, কাক ইত্যাদি পাখিরা আসা বন্ধ করে দিল। তার কারণ তার পরিবারের তিন মেয়ে, তিন কন্যে। কী করেছিলেন তারা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যার পরে আমার বলতে ইচ্ছে করেছে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ায় এক নতুন পরিবার আসে এবং তাদের তিন কন্যে, তারা শুরু করে গান করা, মানে গান রেয়াজ করা রীতিমতন। কিন্তু প্রবলেমটা হলো তাদের কারো গলাতেই কোনো সুরের রেশ মাত্র ছিল না, বুঝলেন। আর এই বেসুরো হেড়ে গলায় গান শুনে শুনে শুনে একটা সময় বাদবাকি পাড়ার যত অধিবাসী আছে প্রত্যেকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রত্যেকে তার বাড়িতে গিয়ে একটা কথাই বলে যে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে এরকমই আরও অনেক ঘটনা ওয়েট করছে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর থেকে হারিয়ে যাওয়া গল্প তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এরপরের ঘটনা আমার কলেজ ডেজের। সেই সময় আমার এক বন্ধু ছিল অত্যন্ত কাছের, আহা ছিল বলছি কেন, বালাই শার্ট এখনও আছে, কিন্তু সে ছিল হয়ে যেতে পারত। আচ্ছা বলি ব্যাপারটা, তো আমার সেই বন্ধু একটা কাজ করা শুরু করেছিল সেই সময়, সে হয়েছিল লাভ গুরু। বুঝতেই তো পারছেন, মানে যে কোনো সমস্যা ওই অ্যাফেয়ার ঘটিত আর কি, মানে ওই প্রেম সম্পর্কিত যে কোনো ঘটনার সমাধান নাকি সে তৈরি করে দিতে পারত। তো একটি মেয়েকে কি ভুজুং ভাজুং দিয়েছিল জানি না, প্রবলেমটা যেটা হয়েছিল যে তার বয়ফ্রেন্ড আমার সেই বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল, এবং আমরা দেখলাম তার বয়ফ্রেন্ড মোটামুটি ওই 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা হবে বুঝলেন, আর সেরকমই চেহারা, একদম বেধড়ক, বুঝতে পারছেন তো। আর আমরা কি করলাম জানেন, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কে যাবে সামনে, মাথা খারাপ। কিন্তু ওর যে ব্যাপারটা, এই যে বেধড়কটা খেলো আমার বন্ধু, তারপরে সে বুঝে গেল ব্যাপারটা যে এখন সময় ওকে বলছে, ব্রেকটা একটু দেবেন প্লিজ। আর সেইখানেই সে ব্রেকটা চিপে দিয়েছিল, আর কোনোদিন লাভগুরু হওয়ার রিস্ক নেয়নি, ভাগ্যিস। তো রেডিও বাংলানেট.কম এ এই ব্রেকটা একটু দেবেন প্লিজ টাইপের ঘটনাই আপনার জন্য আজকে ওয়েট করছে, ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

আপনার বাড়িতে পোষ্য আছে তাহলে কিন্তু বকবেন না, কারণ বকলে সে কিন্তু একটু অন্যরকমভাবে বদলাটা নিয়ে নিতেই পারে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধুর বাড়িতে পোষ্য একটি ল্যাব সারণীয়, তো তাকে আমার বন্ধু কোনো কারণে একটু বকাঝকা করেছিল। ব্যাপারটা যেটা হয়েছিল, সেই রাতেই তার বাড়িতে চোরেরা হামলা করে এবং সেই ল্যাবের সামনে দিয়ে গ্রিল কেটে অনেক কিছু চুরি করে নিয়ে যাওয়ার পরেও ল্যাব টু শব্দটি করেনি। তার কারণ, তার অভিমান হয়েছিল। কাজেই বলছিলাম যে পোষ্যকে বকাঝকা করবেন না, এখানে কিন্তু একটু ব্রেক দিয়ে দিতে হবেই, না হলে যে কী কেলেঙ্কারি হতে পারে সেটা আমি সচক্ষে দেখেছি, বুঝলেন তো। রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ব্রেকটা একটু দেবেন প্লিজ। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে আপনার সঙ্গে এরকমই আরও একটি কথা শেয়ার করবো, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা পাড়া, সব জায়গায় এরকম কিছু ছাত্রছাত্রী, কিছু বন্ধুবান্ধব, কিছু লোক থাকে যারা কিনা এতটাই ভালো যে তাদের দেখে কেমন যেন একটু অস্বস্তি হয়। আমার লাইফে তো এরকম বেশ কিছু ব্যক্তি এক্সিস্ট করেন যাদের দেখে সত্যি আমার অস্বস্তি হয়, তার কারণ তারা এতটাই ভালো যে আমার মনে হয় যে কেউ তাদেরকে ঠুকিয়ে নিয়ে যেতে পারে। আর এদের উদ্দেশ্যে আমি মাঝে মধ্যেই একটা কথা বলি, সেটা হচ্ছে ব্রেকটা একটু দেবেন প্লিজ, এতটাও ভালো হবেন না বুঝলেন, একটু খারাপ হওয়া শিখুন, না হলে চলবেন কি করে বলুন তো। শুধু আমি নই, চাণক্য এই একই কথা বলে গিয়েছেন যে বেশি সোজা হবেন না, কারণ সোজা গাছটি সবার আগে কাটা যায়। কাজেই বলছিলাম যে এই ভালো হওয়ার থেকে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে রানার আড্ডার আসরে আপনার সঙ্গে শেয়ার করলাম এরকমই একটি কথা, মানে ব্রেকটা একটু দেবেন প্লিজ। এই কথাটাই বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট বলতে ইচ্ছে করেছে, তো সেরকমই কিছু ঘটনার কথা আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন আইডিয়াট রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে রানার আইডিয়াট রেডিও বাংলানেট ডট কম অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। আর প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডা শুরু হয়েছে। তার সাথে সাথে অবশ্যই আজকে একটা শিল্পকলা নিয়ে কথা বলবো এবং ভালো ভালো গানও থাকছে। তো বেশি কথা না বলে আজকে কি নিয়ে কথা হবে সেই দিকে এগিয়ে যাওয়া যাক। একটা ছোটোখাটো ব্রেক নিয়ে ফিরছি। এটা শুনছেন radiobangani.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ। মন যখন নিরুদ্দেশ।

যখন কোনো মেলায় যেতাম, বিশেষ করে হস্তশিল্প মেলায়, তখন না খুব মন টানত বা চোখ টানত ওই পটচিত্রের দিকে। তখন কিন্তু আমরা জানতাম না, মানে বিশেষ করে আমি বলছি, আমাদের গ্রুপটা তখন অনেকটাই ছোট ছিলাম, এবং সেই সময় পটচিত্রের যে কতটা মুগ্ধ করার ব্যাপার আছে বা এর পিছনে কতটা কঠিনতর দিন শিল্পীরা বয়ে চলেছে এবং কতটা সুন্দর শিল্পকলা রয়েছে, এই সব কিছুর মাহাত্ম্য আমরা বুঝতাম না। কিন্তু যখন বুঝলাম যে বাংলার একটা খুবই সুন্দর শিল্পকলার মধ্যে একটি শিল্প হচ্ছে পটচিত্র, যেখানে তুলি কিছু না কিছু মিউজিক শোনায় আপনাকে, ঠিক সেই সময় থেকে মনে হলো যে না, পটচিত্রের ব্যাপারে একটু বেশি করে জানা দরকার, যেহেতু আমাদের নিজেদের জিনিস, নিজেদের শিল্পীরা একটা নিজেদের হাতে শিল্পকলা ফুটিয়ে তুলছে।

কিছু না। পটচিত্র মানে আমরা সবাই জানি যে পটের উপর চিত্রকলা ফুটিয়ে তোলা হতো, সেটাই কিন্তু পটচিত্র। এবং সেটা অনেকটা এখন যদি বলি যেভাবে আধুনিক পটচিত্র আমরা দেখি, যে একটা কাগজ বা হচ্ছে খুবই একটা মোটা কাগজের মতো একটা মেটেরিয়াল, ঠিক কাগজ নয়, এবং সেখানে পটচিত্রের যে শিল্পীরা তারা কিন্তু বিভিন্ন কালারফুল রং দিয়ে নিজেদের তুলির টানে একটা গল্প বলার চেষ্টা করে। এই যে পটচিত্র, এই পটচিত্রের মাধ্যম কিন্তু আগেকার দিনের মানুষরা তাদের নিজেদের শিল্পের কথা, সংস্কৃতির কথা এবং নিজেদের ধর্মের যেসব গল্প কাহিনী আছে বা পুঁথি কাহিনী আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেন। ঠিক যেমন মনসা মঙ্গল, আবার ধরুন হিন্দু পুরাণের কিছু অংশ, বা ধরুন ইসলামের অনেক কিছু কাহিনী আছে, সেটাও কিন্তু পটচিত্রের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে। শুধুমাত্র বাংলার মানুষ কেন, বরং এটা বলা ভালো যে বাংলার শিল্পীদের হাত ধরে সারা বিশ্বের মানুষ কিন্তু পটচিত্র বা পটশিল্প সেটা কিন্তু জানতে পেরেছে।

যখন একটা জিনিস নতুন সমাজে আসে, তখন কিন্তু আমরা কোথাও কি যে জিনিসটা রমরমা ছিল বাজারে, সেটা কোথাও অনেকাংশে কমে যায়। এটা হামেশাই ঘটে। যেমন কম্পিউটার এসেছে বলেই হয়তো রেডিও বা টিভির সেই যে মাপটা, সেটা অনেকাংশে কমে গেছে, বা যদি বলি যে ফোন এসেছে বলে রেডিও টিভি এগুলো সব কমে গেছে, সেটা অংশ একটু ভালো হবে। এবং তার সাথে সাথে কম্পিউটার আসার পর থেকে অনেক কিছুই আমরা মানে এতটাই অ্যাভেল হয়ে গেছে, ইজি সব কিছু, তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি আমাদের জীবন থেকে। ঠিক সেই রকমই যখন চলচ্চিত্র সিনেমা রমরমা হতে শুরু করলো, তখন কিন্তু এই পটচিত্রের যে শিল্পীরা, পটশিল্পীরা, তারা কিন্তু তাদের সম্মান বা তাদের যে শিল্পকলার যে একটা মাধুর্য বা দাম, সেটা কিন্তু খোয়াতে বসেছিল। এবং অনেক সময় কিন্তু অনেক মানুষরা পট যে শিল্প বা পটচিত্র, সেটাকে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করেছে। এবং শিল্পের যতটা মাহাত্ম্য হওয়া প্রয়োজন, যতটা দাম হওয়া প্রয়োজন, তার হয়তো সিকি ভাগটুকুনি পেয়েছে। এবং অনেক দারিদ্র্যের মধ্যেই কিন্তু তাদের জীবন অতিবাহিত করতে হচ্ছে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, radiobanglanet.com.

রেডিও বাংলা নেটে আজকে পটচিত্র বা পটশিল্প, যেটা পটশিল্প, সেই কথা তুলে ধরার একটাই কারণ যে আমাদের বাংলায় কিন্তু এত শিল্প, সত্যি শিল্পের কিন্তু অভাব নেই এবং শিল্পীরও অভাব নেই, কিন্তু কোথাও গিয়ে সেই পুরনো শিল্পগুলো, কালজয়ী যে শিল্পগুলো, সেগুলো কিন্তু চিরতরে হারিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাই যে পটশিল্পের বেশ কিছু অংশ শাড়িতে ব্যবহার করা হচ্ছে এখন, অন্যান্যভাবেও কিন্তু শুধুমাত্র পটের ওপরই যে আঁকা হচ্ছে তা কিন্তু না, অনেক সময় কফি মাগ বা যে কোনো একটা টি শার্ট বা কাঠের কোনো একটা জিনিস বা ফ্রেম করার মতো কিছু জিনিস সেখানে কিন্তু আঁকা হচ্ছে। এবং হস্তশিল্প মেলাগুলোয় গেলে আপনি দেখতে পারবেন তারা কতটা অল্প সময়ে কতটা নিখুঁত আপনার সামনে একটা ড্রয়িং করে দেবে এবং পটশিল্পের যে ব্যাপারটা সেটা আপনার সামনে ফুটিয়ে তুলবে। রেডিও বাংলা নেট .com এ আমার এইটুকুনি।

বলার কথা যদি কখনো মনে হয় যে শিল্পের জন্য কিছু দেওয়া উচিত, তাদের প্রাপ্য সম্মানটা শিল্পীদের ফিরিয়ে দেওয়া উচিত, তাদের থেকে কিছু নেবেন, এবং যতটা আমাদের মনে হয় যে আমাদের শিল্পটাকে আগলে রাখা সম্ভব, বাঁচিয়ে রাখা সম্ভব, সেটা আমরা নিজেদের মতো করে চেষ্টা করব। ভালো থাকবেন, এবং অবশ্যই কী কী ভালো লাগছে, কী কী খারাপ লাগছে, সেই ফিডব্যাকটাও আমাদের ভীষণভাবে জরুরি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, প্লিজ প্লিজ প্লিজ নিজের মনে করে ক্ষমা করে দেবেন, কিন্তু ফিডব্যাক জানাতে ভুলবেন না। আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না, www.radiobanglanet.com।

24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, সঙ্গে আছি আমি শৌভিক। আর ঠিক এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে ঠিক এখন থেকে, সব থেকে শুক্র এভাবেই গান মুসাফিরের আড্ডায় সঙ্গে থাকি আপনাদের সঙ্গেও আমি শৌভিক। আর এভাবেই আমরা একটা একটা নতুন দিন সুন্দর করে সাজিয়ে রাখি, তো আজকেও তার অন্যতা হবে না। এমন একটা জিনিস নিয়ে আজকের এই আড্ডাটা দেব, সেই জিনিসটার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে আমাদের প্রত্যেকের একটা প্রেম পর্ব, কিংবা বলতে পারেন একটা মিষ্টি মধুর সম্পর্ক। আর সেই সম্পর্কে একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি, এটা না থাকলে কি ব্যাপারটা জমে ওঠে? কখনোই নয়। এই সবগুলো মিলেই কিন্তু একটা জীবন, আর এই জীবনটাই হচ্ছে আমাদের ভালো থাকার জীবন। আর সেই ভালো থাকার জীবনের মধ্যে একটা ঠোঙা, আর সেই ঠোঙার মধ্যে হালকা করে মুড়ি, আর তার সঙ্গে মাখা অনেক কিছু, আর এই ম্যাজিকটাই কিন্তু তৈরি করে দেয় ঝালমুড়ির ম্যাজিক। আজকের আড্ডা ঝালমুড়ি নিয়ে, তো কোথাও যাবেন না, এই এক ঘন্টার আড্ডা কিন্তু বেশ রোম্যান্টিক হতে চলেছে। তাই আমরা শুনবো কয়েকটা গান, তারপর ফিরে এসে আজকের এই আড্ডা জমে উঠবে ঝালমুড়ি নিয়ে। সঙ্গে থাকুন, আনন্দ করতে থাকুন শৌভিকের সঙ্গে গান মুসাফির।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম ঝালমুড়ির আড্ডা নিয়ে। ইনফ্যাক্ট এটাও বলা যেতে পারে হয়তো এই মুহূর্তে আমাদের হাতের মধ্যে ঝালমুড়ি ধরা আছে। ধরে নিন সময়টা হতে পারে বেশ বেলাবেলি একটা সময়, 10:30-11, কিংবা ধরে নিন আপনি এই যে 10:30-11 যে ব্যাপারটা বললাম, হয়তো কোনো ট্রেনে করে যাত্রা করছেন দূর দূরান্তে, আর সেইখানে এই ট্রেনের মধ্যে হকার উঠে পড়েছে, আর তার হাতেই কিন্তু সেই ঝালমুড়িটা আপনাকে খেতে দিচ্ছে। তো বুঝতেই পারছেন এইভাবে যে জার্নিটা চলতে থাকবে, আর এই হাতগুলো লাফিয়ে লাফিয়ে তার মধ্যে মুঠো করা মুড়িগুলো যখন আপনার মুখের মধ্যে ঢুকে পড়বে, তখনই কিন্তু একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার সঙ্গে এই ঝালমুড়ির। আর সেই ঝালমুড়ি খেতে খেতে আপনি চারদিকটা যেমন পর্যবেক্ষণ করছেন একদিকে, আবার অন্যদিকে আপনার পাশে বসা সেই প্রিয়জনও কিন্তু আপনার সঙ্গে মিষ্টি মধুর গল্পেও মজেও থাকতে পারে। এভাবেও কিন্তু সকালটা হতে পারে, কিংবা যদি থাকে বিকেল, হ্যাঁ সেটাও কিন্তু আরও মিষ্টি মধুর ব্যাপার, কারণ বিকেল মানেই কোনো গঙ্গার পাড় কিংবা পথ চলতি কোনো রাস্তা, যেখানে সঙ্গে সেই দুটো ঠোঙা দুজনের আর বাক্যালাপ চলছে চলছে পথ চলছে, আর এভাবেই জমে উঠছে ঝালমুড়ির আড্ডা। আর এই ঝালমুড়ি চলতে চলতে কখন যে ঠোঙাটা শেষ হয়ে গিয়ে হারিয়ে গেছে আপনার মনে নেই, কখন যে আপনি সেই কথা বলতে বলতে তার রেশে ডুবে গেছেন, এবং ঝালমুড়ির ঠোঙাটা কখন যে মুঠো করে টুক করে কোন ডাস্টবিনে পড়ে গেছে আপনার আর খেয়াল নেই। শুধু পাশের জনের হাতে তখনও সেই ঝালমুড়ি হয়তো খাওয়া চলছে, হঠাৎ করে বলতেই পারে, তোর ঝালমুড়ি খাওয়া হয়েও গেল, আমি তো এখন খাচ্ছি। সে তখন বলতেই পারে, তাই তো, আমি বুঝতেই পারিনি কখন খেলাম বলতো, ফেললাম কোথায়, তাই তো যাই না। এইভাবে যে একটা ব্যাপার তৈরি হয়, এইভাবে যে একটা আড্ডা চলতে থাকে, সেটা কিন্তু একটা অন্য আড্ডা। কিছু ঝাল কিছু মিষ্টি, ঝালমুড়ির মিষ্টি মধুর আড্ডা জারি থাকবে এভাবেই। সকলের মনেই থাকুক এই রোম্যান্টিক কাপল, আরও তৈরি হোক আরও ঝালমুড়ি ওলারা, নিজেদের জায়গা দখল করুক প্রেমিকাদের বা প্রেমিকদের হাতে হাতে। সঙ্গে থাকুন, আমারও ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে ঝালমুড়ি। শুধুমাত্র রেডিও বাংলা .com এ গান মুসাফিরে। এখন

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, Radio BanglaNet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
6: Radio partner, RadioBanglaNet.com.
7: আপনি শুনছেন RadioBanglaNet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ঝালমুড়ি নিয়ে আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে, এবং এই ঝালমুড়ি কখনো কখনো কোনো অনুষ্ঠানের মাঝেও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তৈরি করে। হয়তো অনেক বন্ধুরা মিলে একসঙ্গে আড্ডায় বসেছেন এবং বাড়ি থেকে একটা বড় সাইজের গামলা নিয়ে আসা হলো, আর সেই গামলায় বেশ খানিকটা মুড়ি, বেশ খানিকটা চানাচুর, বেশ খানিকটা হালকা একটু মরিচ, একটু নুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, আর অবশ্যই সর্ষের তেল বেশ ভালো করে কষিয়ে মাখা হয়ে গেল ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি একটা বড় এর মধ্যে যখন দেওয়া হয়েছে, এবং সেই ঝালমুড়ির মধ্যে কিন্তু অজস্র ভাত ক্রমশ প্রবেশ করছে, আর তারপর যখন উঠে আসছে সেই হাতটা ভর্তি করে ঝালমুড়ি। এভাবেই জমে উঠছে আড্ডা, এভাবেই জমে উঠছে হাসির উল্লোড়, আর এভাবেই এগিয়ে চলছে তত্তরীয় দিন। আর কখন যে সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেল কারোর খেয়াল নেই, শুধু এক গামলা ঝালমুড়ি কীভাবে সাবাড় হয়ে গেল সেদিকেও কারোর খেয়াল নেই। তো কখনো কখনো এরকম আড্ডা জমে ওঠে, কখনো কখনো নাটকের যে রিহার্সাল রুম সেখানে কিন্তু এভাবেই এই ঝালমুড়ি প্রভাব বিস্তার করে, আর এর মায়াময় মুগ্ধতায় কিন্তু সকলে ডুবেও থাকে। একদিকে রিহার্সাল, আর রিহার্সাল শেষে সবাই কবজি ডুবিয়ে ঝালমুড়ির মজা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনে এভাবেই কিন্তু জুড়ে থাকে ঝালমুড়ির মতো এই সামান্য একটা ব্যাপার, কিন্তু এই সামান্যর মধ্যে অসামান্য যে একটা গুণ আছে, যে গুণটায় অনেকগুলো সম্পর্ক বেঁধে রাখে। থাকুক এই পরম পরশে যত্নে, ভরে থাকুক ঝালমুড়ি আমাদের হৃদয়ে। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি নিয়ে। এনজয় করতে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো ফিরে এলাম ঝালমুড়ির গল্প নিয়ে রেডিও বাংলাদেশ ডট কম এর সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা ইতিমধ্যেই জমে উঠেছে, তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না 4475039657125 আজকের এই ঝালমুড়ির আড্ডা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের যদি ঝালমুড়ির কোনো স্পেশাল রেসিপি থাকে সেটাও কিন্তু আমাকে লিখে পাঠাতে পারেন, আপনাদের সকলের জন্য কিন্তু আমি সেটা শেয়ার করব এই রেডিও বাংলাদেশ ডট কম এর গান মুসাফিরের শোয়ে। তাই দেরি না করে চটপট কিন্তু এরকম নতুন কিছু ভাবনা যদি থাকে ঝালমুড়ি নিয়ে আমাকে পাঠাতে এক সেকেন্ডও দেরি করবেন না, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন। কিংবা কেউ ভাবছেন যে হোয়াটসঅ্যাপ না করে যদি মেল করতে পারি, হ্যাঁ করুন, gm@radiobanglanet.com পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি আমাকে, ব্যাস তারপর সেই গল্প পড়ে দেবো আমি এই আসরে। চলুন এবার ঝালমুড়ি নিয়ে একটা গল্প শোনাই। 80 বছরের বৃদ্ধ এবং 78 বছরের বৃদ্ধা, তারা দুজনে একসঙ্গে ঠিক করেছেন যে কিছুটা সময় একটু বাইরে কাটাবেন। ট্যাক্সি ধরে চলে গেছেন কোনো এক গঙ্গার পারে, আর সেখানে বসে তারা প্রকৃতিকে এনজয় করছেন। কিছুক্ষণ পরে এক ঝালমুড়ি এসেছেন, ঝালমুড়িওয়ালা আর কি, সে তার ঝালমুড়ি নিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার সময় দেখলেন সেই ঝালমুড়ির ওলাকে ডাকছেন সেই দম্পতি। তো ঝালমুড়িওয়ালা তো ওয়াক, কারণ না এই বয়সে কি করে উনি, ওনার তো যা দেখে মনে হচ্ছে উনি হাসছিলেন বা করছিলেন, একটা তো দাঁত দেখা যাচ্ছে না, তাহলে কীভাবে উনি সেই ব্যাপারটাকে এনজয় করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না সেই ঝালমুড়িওয়ালা। তো অগত্যা সামনে গিয়ে ঝালমুড়ি ও ভাবলো যাক একটা সুবিধে আছে, ঝালমুড়ি তো বেচা নিয়ে ব্যাপারটা বেচে দিই, আমার খেলো কি খেলো না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু আমার ব্যাঙ্কের পয়সাটা চলে আসবে এটাই বড় ব্যাপার, দুটো ঠোঙা তো বিক্রি হয়ে যাবে, যাই হোক যাই। এই বলে ভদ্রলোক, মানে যিনি আর কি বিক্রি করছিলেন, তিনি খুব খুশি, টাকা টাকা নিয়ে খুব এনজয় করছেন, এবং ফাঁকতালে সকলকে দিতে দিতে একবার চোখ পড়ল, দেখছেন ঠোঙাটা অর্ধেক হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলেন না, কী করে সে সম্ভব হলো, ও ভাবছিল হয়তো কোনোভাবে সেটা সম্ভব নয়। কিন্তু আনন্দের ব্যাপার, সব থেকে আনন্দের ব্যাপার যেটা, সামনে গিয়ে যখন এই ব্যাপারটা এ করছেন, তখন ওই বয়স্ক বৃদ্ধ আবার তাকে ডাকলেন, এই যে ও ভাই এসো এসো এদিকে এসো না, তুমি কি ভাবছিলে আমরা এই বুড়ো বুড়ি এই ঝালমুড়ি খেতে পারবো না, হ্যাঁ এই দেখো কেমন দেখছ, এইভাবে হাসছেন। আর তখন পাশ থেকে সেই বয়স্ক বৃদ্ধা, তিনিও প্রায় ঠোঙাটা সমাপ্ত করেছেন, এবং সমাপ্ত করার পর দাঁতের পাটিটা টুক করে খুলে ব্যাগের মধ্যে রাখলেন, আর তারপর ভাঁজ করা ঠোঙাটা দিলেন তার হাজব্যান্ডের হাতে, আর সেই মানুষটা তখন সেই ঠোঙাটাকে বেশ মুড়ে মাড়ে একদম ছোট্ট তলা পাকিয়ে সেই ঝালমুড়িওয়ালার হাতে দিলেন, আর বললেন নাও আমাদের কাজ কিন্তু কমপ্লিট, এবার কি কখনো ভাই বয়স হয়েছে বলে কাউকে ছোট করো না, এ ফলস দাঁত ফলসেই তুমি কুপোকাত হয়ে গেলে তো ভাই। হ্যাঁ সত্যি সেই মুহূর্তে সেই ঝালমুড়িওয়ালা, কারণ ঝালমুড়িওয়ালা এতটাই বুদ্ধিমান ছিল, একটা জিনিস বলা হয়নি আমার, বেশ কিছু বাদামও দিয়েছিল, এবং তাতে সেই ফলস দাঁত সুন্দর করে কাটিয়ে দিলেন, এবং সেই মুহূর্তটায় হাতে দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে সেই ঝালমুড়িওয়ালা আর ভদ্রলোক আর ভদ্রমহিলা, দুজন এক মিষ্টি মধুর হাসি ছুঁড়ে দিলেন সেই সুন্দর সামনের গঙ্গাটির দিকে, আর তারপর এক ভদ্রলোক তার দিকে তাকিয়ে বললে দেখলে হবে খরচা আছে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আবার কয়েক গানের পর আজকের এই স্পেশাল একটা ঝালমুড়ি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা ঝালমুড়ি দিয়ে। তো একটা জিনিস মনে রাখবেন, ঝালমুড়িকে যত্ন করতে হবে। কেন? তার কারণ হচ্ছে ঝালমুড়ি হয়তো আপনাদের খুব খিদে পেয়েছে অনেক সময়। অনেক সময় অনেকেই করেন যে পুরো ব্যাপারটা খেতে পারেন না, তখন ওই মুড়ে টুড়ে ব্যাপারটা ব্যাগের মধ্যে রেখে দেন, কিন্তু পরে সেটা একদম মিয়ে একদম শেষ। তাই যতটুকু নেবেন কম করে নেবেন এবং নিয়ে সেটা সমাপ্ত করবেন, আর তাতেই কিন্তু ঝালমুড়িও খুশি আপনিও খুশি। আর এইভাবে এক একটা যাত্রায় এক একটা সুন্দর মুহূর্ত তৈরি হবে এই ঝালমুড়িকে সঙ্গী করে। তাই বিকেল হোক বা সকাল, দুপুর হোক বা মধ্যরাত, সবেতেই ঝালমুড়ি সুপার টুপার হিট। আর মুখ একটু শান্ত আছে, কিছুই মিলছে না, কিন্তু ঝালমুড়ির দেখা ঠিক পাবেন অলি গলি, ট্রেনে বাসে যেখানে খুশি। ঝালমুড়ি ঝালমুড়ি বলেন, এটা কিন্তু পাবেন। তাই এভাবেই সকলকে নিয়ে একসঙ্গে ঝালমুড়ির উৎসব মাঝে মাঝে করবেন। আড্ডা বাঁচুক একসাথে, আড্ডা কেন হারিয়ে গেলে চলবে না। তাই আড্ডা বাঁচুক, ঝালমুড়ি সঙ্গে থাকুক, ভালো থাকুন, আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলাদেশ .com এর সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে বলবেন না সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই যেতে যেতে সবাই মিলে একসঙ্গে বলি কি, জয় ঝালমুড়ির জয়। টাটা।

আচ্ছা, আপনার যখন মন কেমন করে তখন আপনি কি করেন? গল্পের বইটা বেশি করে পড়েন নাকি প্রিয় মানুষের জন্য চিঠি লেখেন? মন কেমন করলে আপনার সব থেকে বেশি কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করে? আজকে শুনব আর শেয়ার করব মন কেমনের গপ্প। আপাতত তিনটে গান সাজিয়ে রাখলাম আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাঙালি .com এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমার মন খারাপ করলে আমি নিজেকে নিয়ে সোলো ডেটে বেরিয়ে যাই, কারণ নিজের সঙ্গে সময় কাটানোটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। নিজের মন খারাপের গপ্পগুলো যদি নিজের সঙ্গে নিজে আলোচনা করা যায় এবং ডিসকাস করা যায়, আমার মনে হয় তার সমাধানটা নিশ্চয়ই বেরোবে। আপনার কি মনে হয়? আপনিও কি সোলো ডেট করেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ করছি মন কেমনের গপ্প। মনটা খারাপ হলে আমার সব থেকে বেশি আর একটা জিনিস করতে ইচ্ছে করে, সেটা হলো প্রাণ খুলে লিখতে ইচ্ছে করে। লেখাটা না অনেকটা মেডিসিনের মতো। আপনার যখন মন খারাপ হচ্ছে এবং যে কারণে মন খারাপ হচ্ছে সেটা আপনি একটা নোট প্যাডে লিখে ফেলুন এবং দেখবেন সেই মন খারাপগুলো কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। এই টেকনিকটা আমি ফলো করি, আপনিও করে দেখতে পারেন, মন খারাপগুলো ভ্যানিশ হয়ে যাবে। আপাতত আপনার মন খারাপগুলো ভ্যানিশ করার জন্য সাজিয়ে রাখলাম পরপর কয়েকটা গান। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি একটা ব্রেকের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, মন কেমনের কপ্প করতে করতে মন ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় নিশ্চয়ই যাচ্ছে, কারণ আপনার মন ভালো করার দায়িত্ব আমার ওপর। ভালো গান কিন্তু মনটা চনমনে করে দেয়। আর আপনার মন যদি এখনও ভালো না হয়ে থাকে, তাহলে আপনার মন খারাপের গপ্পগুলো আমাকে শোনান +447503965712-তে। আমি শিওর আপনার মন কেমনের কোনো একটা সলিউশন দেবো, যাতে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। মন কেমন করলে আপনার সবথেকে প্রিয় মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলুন। কথা বললে ব্যথা কমে, মন কেমনও গায়েব হয়ে যায়। শুনতে থাকুন নানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com-এ। মন যখন নিরুদ্দেশ, এমন অনেক সময় হয়েছে মন কেমনের গপ্প যার সঙ্গে শেয়ার করি বা মনের কথা যার সঙ্গে শেয়ার করি সে হয়তো ব্যস্ত রয়েছে নিজের কোনো কাজে, বা সেই সময়টা বলার মতো ইচ্ছে করছে না কাউকে, কোনো কথা শেয়ার করতে ইচ্ছে করছে না, তখন আমি রেডিও শুনেছি। কারণ রেডিও একটা ম্যাজিক, অপরদিকে মানুষটা অজান্তেই যে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেবে সেটা আপনি নিজেই টের পাবেন। এবং আমি শিওর যে আপনার সঙ্গে আমি প্রত্যেকটা দিন আড্ডা মারি, আমার কথা শুনলেও নিশ্চয়ই আপনার মনটা ভালো হয়ে যায়। আপনার মন কেমনের গপ্প যদি শেয়ার করতে হয় তাহলে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করুন, আমি তো রয়েছি আপনার জন্য, +447503965712-তে। এই যে একটা ঘন্টা কাটাতে আপনার সঙ্গে আমার এত মনের একটা গভীরতা তৈরি হয়েছে, আর সময় যখন বলে প্রায় শেষ না একেবারেই শেষ আজকের মতো অফকোর্স, তখন আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, আমাকে তো বিদায় নিতেই হবে। আজ আসি, সামনের সোমবার আবার আপনার সঙ্গে আড্ডা হবে, গপ্প হবে, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই .com। মন যখন নিরুদ্দেশ।

সারা বিশ্ব জুড়ে রয়েছে অজস্র নদী, আর সেই সব নদীর মধ্যে যদি সৌন্দর্যের নিরিখে সবচাইতে সুন্দর নদীর কথা বলা হয়, তাহলে যেই নদীটিকে বলা হবে যেখানে আমরা নানা রঙের খেলা দেখতে পাই, কারণ লাল নীল হলুদ সবুজের সমারোহ সেই নদীতে। আর সেই রঙের খেলা যেহেতু দেখা যায়, তাই সেই নদীকে অনেকেই ভালোবেসে বলেন রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমরা থাকব পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ এই রংধনু নদীর গল্প শুনব। তবে সব কিছুই থাকবে গানের ওপারে। চলুন আগে শুনে নিই পরপর তিনটে গান, তারপর ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আর সেই জলভাগের অনেকটা অংশ জুড়েই রয়েছে নদী, যা আমাদের জলের চাহিদা মেটায়। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করেই নগর সভ্যতা গড়ে উঠেছে, আর তাই তো নদীর তীরেই আমরা দেখতে পাই জনবসতি, জনপদ। আর সেই নদীর মধ্যেই এই যে সারা বিশ্বে অজস্র সব নদী রয়েছে, তার মধ্যে সৌন্দর্যের নিরিখে সকলকে একেবারে পেছনে ফেলে দিতে পারে এমনই এক নদী, যাকে রংধনু নদীও বলা হয়। সেই নদীর গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যেই সুন্দরী নদীর কথা বলছি, সেই নদীর নাম রংধনু নদী হল, কারণ সেই নদীতে রয়েছে রঙের খেলা এমনই এক নদী। আমাদের মনে হতেই পারে যে এই নদী এমন কি স্পেশাল, কারণ সব নদীরই তো একটা আলাদা সৌন্দর্য রয়েছে, সব নদী তো মোটামুটি একই রকম, কারণ স্রোতস্বিনী নদী যেখানে কুলু কুলু ভাবে বয়ে চলে জলরাশি, আর সেই নদী তো এমনি সুন্দর। তাহলে এই নদীর আলাদা কি বিশেষত্ব রয়েছে? সেই নদী যার মধ্যে খেলা করে লাল হলুদ সবুজের যে বিভিন্ন রং, আর সেই জন্যই এই নদী এখন হয়ে উঠেছে অনেক পর্যটকদের কাছেই একটা দ্রষ্টব্য স্থান। আর সেই নদীর গল্প আমাদের আজকের পপকর্নে। আমরা ফিরছি বাকি গল্প নিয়ে, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বহু নদী, আর এইসব নদী আমাদের জলের চাহিদার বেশিরভাগটাই মেটাচ্ছে। নদী না থাকলে হয়তো আমাদের স্থলভাগের বেশিরভাগ অংশই শুকনো মরুভূমিতে পরিণত হতো। আমরা দেখেছি নদীকে কেন্দ্র করে নগর সভ্যতা গড়ে ওঠে, নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে বসতি, জনপদ। এই যে সারা বিশ্ব জুড়ে অজস্র সব নদী, তার মধ্যে এমনই একটি নদী যেখানে খেলা করে বিভিন্ন রং, আর সেই রঙিন নদীকে তাই তো অনেকেই ভালোবেসে নাম দিয়েছে রংধনু নদী। আর সেই রংধনু নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, সেই নদীর নাম কেন ক্রিস্টালিস, কলম্বিয়ান এই নদী, যেই নদীর সঙ্গে সৌন্দর্যের দিক থেকে হয়তো অন্য কোনো নদীর আর কোনো তুলনাই হয় না। এই যে নদী যেখানে রঙের খেলা, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা, আরো কত রং, আর সেই যে রং, যেই রঙের দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না, সেই নদীর রং এরকম রঙিন কিভাবে হলো জানবো, তবে বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নেট ডট কম এ শুনছেন পপকর্ন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক নদীকে নিয়ে যাকে সৌন্দর্যের নিরিখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নদী বলা হয়। কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, কমলা এবং আরও কত রং। আর এত রঙের খেলা এই নদীতে যে সেই নদীর দিকে তাকালে চোখ ফেরানো যায় না। সবাই মুগ্ধ হয়ে দেখে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এমনই অপূর্ব এই নদী, আর সেই জন্যই এই নদীকে নাম দেওয়া হয়েছে রংধনু নদী। আর সেই নদীর গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে রংধনু নদীর কথা বলছি, যেই নদীর নাম ক্যানো ক্রিস্টালিস, এটি একটি কলম্বিয়ান নদী। আর এই নদীতে এতটাই রঙের খেলা যে একে রংধনু নদী বলে ডাকেন অনেকে। এই নদীর রূপের জাদুতে মুগ্ধ হয়ে দূর থেকে পর্যটকরা ছুটে আসেন এই নদীর সৌন্দর্য দেখতে। আর এই নদীর এই রঙের জাদুর যে কারণ, সেটা বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা এই নদীতে এক ধরনের উদ্ভিদ রয়েছে, রিঙ্কোলাসিস ক্লাভিজেরা। এই যে উদ্ভিদ যা নদীর তলদেশে রয়েছে, আর এই উদ্ভিদের জন্যই এই রঙের খেলা। কারণ এই উদ্ভিদগুলো যখন ছোট থাকে তখন সেগুলো সবুজ হয়, তারপর হলুদ এবং অবশেষে লাল এবং লালের বিভিন্ন শেড। আর এই জন্যই এই নদীতে এত রঙের খেলা আর অপূর্ব এক শোভা। আর সেই রংধনু নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্ন। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি রংধনু নদী নিয়ে। এমন এক নদী যার সৌন্দর্য বিশ্বজোড়া, কারণ এই নদীতে খেলা করে নানা রং, লাল হলুদ সবুজ কমলা গোলাপি নানা রঙের খেলা, আর সেই জন্যই তো এই নদীর নাম রংধনু নদী। আর এই নদী কলম্বিয়ান নদী, যার নাম ক্যানো ক্রিস্টালিস। আর এই নদীর অপূর্ব এই রূপ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, দু চোখ ভরে উপভোগ করেন এই নদীর বাহারি রঙের খেলা। আর সেই নদীর গল্প নিয়েই আজ আমাদের পপকর্নের আড্ডা। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন চক্ষুন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখে বার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্যরকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অভিনব হাইপারলিংক।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকটা দেবেন প্লিজ। না মানে এই কথাটা কিন্তু মাঝে মধ্যেই মনে হয়, যখন গাড়িতে উঠি, যখন গাড়ি প্রচণ্ড জোরে চলে, তখন ড্রাইভার সাহেবকে তো বলতে ইচ্ছে হয়ই। এছাড়াও লাইফেও কিন্তু এরকম কিছু কিছু ঘটনা আছে। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে যে বিষয় নিয়ে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে সেটা হলো এই স্বগতোক্তি, ব্রেকটা একটু দেবেন প্লিজ। মানে বেশ কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছে। তো আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব আপনার সঙ্গে সেরকমই কিছু ঘটনার কথা শেয়ার করব যার পরে আমার বলতে ইচ্ছে করেছে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো সেই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

বেশ কিছুদিন আগের ঘটনা, আমাদের পাড়ায় এক পরিবার এলেন এবং পরিবার আসার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার শুরু হলো। সেটা হলো পাড়ায় চিল, কাক ইত্যাদি পাখিরা আসা বন্ধ করে দিল। তার কারণ তার পরিবারের তিন মেয়ে, তিন কন্যে। কী করেছিলেন তারা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি আর আমাদের আড্ডাটা জারি আছে কিছু ঘটনা নিয়ে, যার পরে আমার বলতে ইচ্ছে করেছে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো যে কথা বলছিলাম যে আমাদের পাড়ায় এক নতুন পরিবার আসে এবং তাদের তিন কন্যে, তারা শুরু করে গান করা, মানে গান রেয়াজ করা রীতিমতন। কিন্তু প্রবলেমটা হলো তাদের কারো গলাতেই কোনো সুরের রেশ মাত্র ছিল না, বুঝলেন। আর এই বেসুরো হেড়ে গলায় গান শুনে শুনে শুনে একটা সময় বাদবাকি পাড়ার যত অধিবাসী আছে প্রত্যেকের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। প্রত্যেকে তার বাড়িতে গিয়ে একটা কথাই বলে যে ব্রেকটা একটু দেবেন প্লিজ। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে এরকমই আরও অনেক ঘটনা ওয়েট করছে আপনার জন্য একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

এরপরের ঘটনা আমার কলেজ ডেজের। সেই সময় আমার এক বন্ধু ছিল অত্যন্ত কাছের, আহা ছিল বলছি কেন, বালাই শার্ট এখনও আছে, কিন্তু সে ছিল হয়ে যেতে পারত। আচ্ছা বলি ব্যাপারটা, তো আমার সেই বন্ধু একটা কাজ করা শুরু করেছিল সেই সময়, সে হয়েছিল লাভ গুরু। বুঝতেই তো পারছেন, মানে যে কোনো সমস্যা ওই অ্যাফেয়ার ঘটিত আর কি, মানে ওই প্রেম সম্পর্কিত যে কোনো ঘটনার সমাধান নাকি সে তৈরি করে দিতে পারত। তো একটি মেয়েকে কি ভুজুং ভাজুং দিয়েছিল জানি না, প্রবলেমটা যেটা হয়েছিল যে তার বয়ফ্রেন্ড আমার সেই বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিল, এবং আমরা দেখলাম তার বয়ফ্রেন্ড মোটামুটি ওই 6 ফুট 2-3 ইঞ্চি লম্বা হবে বুঝলেন, আর সেরকমই চেহারা, একদম বেধড়ক, বুঝতে পারছেন তো। আর আমরা কি করলাম জানেন, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কে যাবে সামনে, মাথা খারাপ। কিন্তু ওর যে ব্যাপারটা, এই যে বেধড়কটা খেলো আমার বন্ধু, তারপরে সে বুঝে গেল ব্যাপারটা যে এখন সময় ওকে বলছে, ব্রেকটা একটু দেবেন প্লিজ। আর সেইখানেই সে ব্রেকটা চিপে দিয়েছিল, আর কোনোদিন লাভগুরু হওয়ার রিস্ক নেয়নি, ভাগ্যিস। তো রেডিও বাংলানেট.কম এ এই ব্রেকটা একটু দেবেন প্লিজ টাইপের ঘটনাই আপনার জন্য আজকে ওয়েট করছে, ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.